بسم الله الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর খড়িতে. আজ বৃহস্পতিবার, 30/8/1433 শুভাঙ্গাব্দ, 3রা জামাদিউল আউয়াল 1448 হিজরি, 15 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ. শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে. অনুষ্ঠান ঘোষণায় রয়েছি ওপি মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আতর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল. সকালের শুভ্রতা প্রত্যেকটি মানুষের জীবনে বয়ে নেওয়ার সুখ, অনেক বেশি শুভ্রতা এবং সফলতা, সে প্রত্যাশাই নিয়ে যাচ্ছি এবারে ঢাকা বেতার কেন্দ্রে সকাল 8টার ইংরেজি সংবাদ শোনার জন্য। এরপর পরে রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting in the morning of Thursday, the 30th of Ashin, the 3rd of Jamadil Awal, and October the 15th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister Tariq Rahman urges citizens to clean homes and surroundings twice a week to prevent dengue. Prime Minister directs authorities concerned to promote habit of reading among youths. President urges for ensuring safe migration to strengthen country's position in the global arena. Fourth session of the 13th Jatiya Sangsad begins on 9th of next month. Energy Minister warns of stern action against any attempt to manipulate LPG market. Hanoi performs funeral rites for over 700 soldiers who went missing during Vietnam War. And Bangladesh to face Sri Lanka in the final of Women's Under-19 Tri-Nation T20 Cricket Tournament in Faisalabad tomorrow. Now the details. Prime Minister Tariq Rahman urged every citizen and family to spend at least half an hour, 2 days a week, for cleaning their homes and surroundings to prevent breeding of dengue mosquitoes. He made the call in a Facebook message yesterday. The Prime Minister said eliminating mosquito breeding grounds, particularly stagnant water and accumulated waste, is the most effective way to prevent dengue. He said people of different ages are falling sick and dying from dengue, adding that concerted efforts could save many lives from the disease. Prime Minister called on everyone to join hands in the fight against dengue. Prime Minister Tariq Rahman instructed the Ministry of Cultural Affairs to take initiatives to develop reading habit and promote the country's rich cultural heritage among the youths. He made the directives at a meeting with officials of the Ministry of Cultural Affairs at the Secretariat yesterday. At the meeting, the Ministry presented its programs and plans centering Lalon Festival and Nazrul Year. Prime Minister was also briefed on the ongoing and proposed programs for Winter Cultural Festival, scheduled to be held from December to May next. The proposed festival will feature circus, folk culture, boat races, kite festivals, horse racing, puppet shows, diverse cultural events and programs involving persons with disabilities. Prime Minister called for taking necessary initiatives to make Shilpakala Academies more active. Prime Minister Tariq Rahman has said individual initiatives for public welfare can inspire others to work for society and the country. He said this when three individuals known for their contributions to education and environmental protection met him at the Secretariat yesterday. The Prime Minister said nation building will become easier if more people come forward like them. President Mirza Fakhrul Islam Alamgir called for ensuring safe migration, creating decent employment opportunities and developing skilled workforce to strengthen Bangladesh's position on the global stage. He made this call at a program in the capital yesterday, marking founding anniversary of Refugee and Migratory Movements Research Unit and Shonar Manush Sammelon 2026. The president also called upon all stakeholders, including government and the opposition, to work together to ensure rights and protection of migrants. Meanwhile, Uttara University delegation led by Vice Chancellor Professor Dr. Yasmin Ara Lekha paid a courtesy call on the President at Bongo Bhavan yesterday. At that time, Mirza Fakhrul Islam Alamgir called for pursuing a zero-tolerance policy against drugs and taking strict legal measures to keep all educational institutions, including universities and their adjoining areas, completely drug-free. The fourth session of the 13th Jatiya Sangsad will begin on 9th November. President Mirza Fakhrul Islam Alamgir convened the session by the power bestowed upon him under Article 72(1) of the Constitution. The session will begin at 3:30 p.m. on the day. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hasan Mahmood said the government would take stern action against any attempt to hold public hostage through market manipulation, creation of artificial shortages or strikes over liquefied petroleum gas LPG. He made the remarks at a press conference following a meeting with LPG operators at the Ministry of Power, Energy and Mineral Resources at the Secretariat yesterday. The minister said, "Uncertainty over fuel supplies and prices has arisen in various countries due to ongoing war. Fuel prices in the international market remain unstable. Against this backdrop, the government is consulting stakeholders to keep LPG supplies adequate and price at a tolerable level in the domestic market," he added. Home Minister Salahuddin Ahmed announced plans to expand the operations of Cyber Police Unit across the country, covering central, divisional, district and Upazila levels to prevent and combat digital crime. He made the announcement while inaugurating the newly constructed Cyber Police Centre building and Digital Forensic Laboratory of Criminal Investigation Department CID in Chattogram yesterday. The Home Minister said expediting delivery of justice requires various forms of analysis, evidence obtained through testing and proper certification. He also said plans were also underway to establish Cyber Police Unit laboratories at district and divisional levels to operate as digital forensic laboratories. This is Bangladesh Betar giving you the news. Vietnam has held funeral rites for more than 700 war dead, whose remains were recently recovered as part of a major national effort to identify those missing from decades of conflict with France and the United States. Tens of thousands of people lined the streets of Ho Chi Minh City yesterday to pay their respect. Many carried white flowers and offered prayers as buses transporting terracotta caskets draped in Vietnam's national flag proceeded towards a cemetery for fallen soldiers on the outskirts of the city. According to the military, the remains of 731 people were recovered from individual and mass graves. Yemeni military sources said fierce clashes raged between government forces and Houthi fighters on multiple fronts in the city of Taiz. The army claimed more than 200 Houthi fighters are killed or wounded as heavy fighting continues across multiple fronts in Taiz. British government said it will provide $22.45 million in funding for repair to the Chernobyl nuclear power plant in northern Ukraine, damaged by Russian drone strike last year. The government also said the funds will support crucial repairs to restore the structure's confinement and ventilation functions and protect the intended lifespan of the plant. Cricket in Bangladesh will take on Sri Lanka in the final of the Women's Under-19 Tri-Nation T20 Cricket Tournament in Faisalabad tomorrow. The title-deciding match is scheduled to start at 11 a.m. Bangladesh time. Meanwhile, Bangladesh women's team lost to Sri Lanka by 8 wickets in the last match of the league stage yesterday. Finally, weather and forecast. Well, till 1 this afternoon says there are chances of rain and thundershowers with temporary northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman urges citizens to clean homes and surroundings twice a week to prevent dengue. Prime Minister directs authorities concerned to promote habit of reading among youths. President urges for ensuring safe migration to strengthen country's position in the global arena. Fourth session of 13th Jatiya Sanshad begins on 9th of next month. Energy Minister warns of stern action against any attempt to manipulate LPG market. Hanoi performs funeral rites for over 700 soldiers who went missing during Vietnam War. And Bangladesh to face Sri Lanka in the final of Women's Under-19 Tri-Nation T20 Cricket Tournament in Faisalabad tomorrow. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন। খুলনা দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণ করা হবে। তিনি গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাটে শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে। সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক সোহরাবুদ্দিন, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ এবাদত আলী, সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা বিএনপির আহ্বায়ক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্দিরে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, সুপ্ত, গুপ্ত ও ফ্যাসিস্টরা মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পার্শ্ববর্তী দেশে আন্দোলন চলছে, যার সুযোগ নিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এদেরকে মোকাবেলা করেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহমিদা হক এমপি সভায় বিশেষ অতিথি ছিলেন। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে মহানগর, জেলা, ওয়ার্ড ও থানা ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে কেসিসির গৃহীত কার্যক্রমের পাশাপাশি নিজেদের আবাসস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের যথাসময়ে সরকার কর্তৃক প্রদত্ত টিকা নিতে হবে। তিনি গতকাল মহানগরের 14 নম্বর ওয়ার্ড কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, জ্বরে আক্রান্ত হলে কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান রহিম ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক প্রধান অতিথি হিসেবে নগরীর এক নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া কলেজে 199টি স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ও সমাজসেবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সহনশীলতার সূচনা নিজের ঘর থেকেই শীর্ষক এক বহুপাক্ষিক সংলাপ গতকাল সাতক্ষীরার রয়্যাল গ্লাস কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এতে প্রধান অতিথি ছিলেন। সংলাপে বস্তিবাসী, বয়স্ক বা বিধবা ভাতা থেকে বঞ্চিতদের ভাতার আওতায় আনা ও পৌর এলাকার বাইরে প্রকৃত ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও জেলা নির্বাচন অফিসার সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে রয়্্যাল গ্লাস কনভেনশন হল রুম প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল প্রাঙ্গণে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। হল প্রভোস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সহ সহকারী প্রভোস্ট, ছাত্র ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার

0: 10,000 টাকা একটি হুইল চেয়ার, 10 কেজি ডাল, 5 কেজি আলু এবং 2 কেজি করে তেল ও চিরা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে সব বিতরণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের একটি আদালত মাদক মামলায় একজনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 2,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম গতকাল রায় দেন। উল্লেখ্য, 2019 সালের 16 জুলাই পুলিশের একটি দল মাদকসহ আসামিকে আটক করে। ট্রাফিক পুলিশের একটি দল গতকাল চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর ও কলেজ রোডে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে 8টি মোটরসাইকেল আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে 78,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার পুলমস গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সরু সোনা ফুটবল একাদশ 3-গোলে ডাঙ্গাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন নাসির আহমেদের কথায়, সামিনা চৌধুরীর কণ্ঠে।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি,

বাতাসে পুজোর গন্ধ, অপেক্ষার প্রহর যেন একেবারেই শেষ। কৈলাস ছেড়ে বাপের বাড়িতে আসছেন ঘরের মেয়ে উমা। মেয়েকে বরণ করতে পাড়ায় পাড়ায় উমাবন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীরা নিপুণ হাতে প্রতিমার তুলোর শেষ আঁচড় দিতে যেন ব্যস্ত। আগামীকাল 16ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, বর্ণিল আয়োজন। চারিদিকে সাজ সাজ রব, উৎসবের আকাশ রঙিন হতে শুরু করেছে। ইতিমধ্যে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঠাক, কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আহ্বানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহালয়া। এর মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা ও পূর্বপুরুষের স্মরণ আর দেবী দুর্গের মর্তে আগমনের প্রত্যাশা, সবকিছু মিলিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যে মহালয়ার আনুষ্ঠানিকতা চলছে এখন মন্দিরে মন্দিরে। 10ই অক্টোবর ভোর 6টায় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল 7:30 পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণের আয়োজন করা হয়। সকাল 9টায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা এবং মহালয়ার ঘট স্থাপনের কর্মসূচি। 6 দিন ব্যাপী এই উৎসবে খুলনা মহানগরী এবং জেলার শহর, বন্দর, গ্রাম, জনপদ আনন্দ কোলাহলে প্রাণময় হয়ে উঠেছে। প্রিয় শ্রোতা, আবেগ আর ভালোবাসায় দুর্গ উৎসব হয়ে উঠুক সর্বজনীন, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

0: শ্রোতা, শুরুতে জানিয়ে রাখছি আমাদের দৃষ্টিপাতের আজকের আয়োজন মেলায় যা যা থাকছে আপনাদের জন্য সেসব কিছু থাকছে। খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচিও থাকবে এর ভিতরে। আরও থাকবে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ সবার আগে বাংলাদেশ, শুনব একটি গান, আর প্রাত্যহিক পরিবেশনা আজকের এই দিনে অবশ্যই থাকছে আপনাদের জন্য। আর এই সব বিষয় নিয়ে আজকে দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, ওপি মণ্ডল এবং নূরজাহান আক্তার। দিনের শুরুটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিন ভালো কাটবে, এটা আমাদের প্রত্যেকেরই ধারণা। তাই শুরুতেই জেনে নিন আজকের দিন, তারিখ, বার, কে কি। তো চলুন আজকের ডায়েরি পর্বে ফেরাই চোখ। সংকলনে শেখ শফিকুল হাসান।
1: আজ বৃহস্পতিবার, 30 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 3রা জামাদিউস আওয়াল 1448 হিজরি, 15ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সকাল 6টা 45 মিনিটে কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6টা 15 মিনিটে বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9টা 30 মিনিটে রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9টা 15 মিনিটে সীমান্ত এক্সপ্রেস চিলাহাটির দিকে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টা 45 মিনিটে। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

জীবন তো একটাই, এই একটা জীবনটাকে আমরা যেভাবে সাজাবো জীবন আমাদেরকে ঠিক সেভাবেই সুখ দুঃখ এসব কিছু অনুভূত করাবে। তাই আমরা জীবনটাকে খুব সহজভাবে দেখব। আসলে জীবনটা কিন্তু সহজই, আমরা যদি আমাদের জীবনটাকে একটু কঠিন করি তাহলে সেটি আমাদের কাছে কঠিন হয়ে ধরা দেবে। তাই জীবন সহজও নয়, জটিলও নয়, কঠিনও নয়। আপনি ঠিক যেভাবে দেখবেন জীবন আপনাকে সেভাবেই ধরা দেবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, চালাক মানুষের কিন্তু কোনো বন্ধু থাকে না। তাই যতটা সম্ভব স্বাভাবিক থাকুন, দেখবেন অনেক বন্ধু আপনার চারপাশে রয়েছে, যেমনটি আমরা আপনাদের রয়েছি। আজ যেসব বন্ধুদের জন্মদিন তাদের জানাচ্ছি শুভ জন্মদিন।

0: শুভ জন্মদিনের শুভ ক্ষণে তৈরি হয় এক একজন কিংবদন্তি মানুষ। ইতিহাস আমাদের পথ দেখায়, আর ইতিহাস থেকেই আমরা খুঁজে পাই এমন শুভ লগ্নে জন্ম নেওয়া শুভ কিছু ব্যক্তির, যারা আমাদের কাছে ইতিহাস হয়ে পথ দেখায়। তো চলুন ইতিহাসের পথেই আমরা এবার হেঁটে আসি আজকের দিনের এই পর্বে।
1: 1676 সালের আজকের এই দিনে ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে। 1815 সালের আজকের এই দিনে সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু হয়। 1985 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় 39 জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিল। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়। 1993 সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান। 1844 সালের এই দিনে জার্মান সুরকার, কবি ও দার্শনিক ফ্রিডরিখ ভিলহেলম নিটশে জন্মগ্রহণ করেন। 1920 সালের এই দিনে মার্কিন কথা সাহিত্যিক মারিও পুজো জন্মগ্রহণ করেন। 1931 সালের এই দিনে ভারতীয় বিজ্ঞানী ও রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন। 1938 সালের এই দিনে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন। 1987 সালের এই দিনে বুর্কিনার ক্যাপ্টেন, রাজনীতিবিদ ও পঞ্চম প্রেসিডেন্ট টমাস সাঙ্কারা মৃত্যুবরণ করেন। 2000 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী প্রাণ রসায়নবিদ কনরাড এমিল ব্লোচ মৃত্যুবরণ করেন।
0: প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান মাইক্রোফোনে। আমাদের সাথে আছেন বেতার প্রতিনিধি কাজল কাদরি।
1: চার দেয়ালের বন্দি জীবন, হাতের মুঠোয় স্মার্টফোন আর চোখ জুড়ে ক্লান্তি, আজকের শৈশব কি এটাই হওয়ার কথা ছিল? একসময় যেখানে বিকেল হলেই শিশুদের কানামাছি আর ফুটবলের কোলাহলে মুখরিত হতো পাড়া মহল্লা, আজ সেখানে কেবল নীরবতা আর ইমারত নির্মাণের কঠিন ইট পাথরের ঠক ঠক শব্দ। আমাদের শহরগুলো দ্রুত বড় হচ্ছে, মাথা তুলে দাঁড়াচ্ছে বড় বড় অট্টালিকা। এই কংক্রিটের ভিড়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের শিশুদের খেলার মাঠ, বিলুপ্ত হচ্ছে তাদের শৈশবের মুক্ত বাতাস। সুপ্রিয় শ্রোতা, চলমান মাইক্রোফোনে আমরা খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানায় তুলে ধরব শিশুদের খেলার মাঠ সম্পর্কিত প্রতিবেদন এবং সে সম্পর্কিত মতামত জানব এলাকার সম্মানিত অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে।
2: আমার নাম সেহলি হান্নান ছন্দা, খুলনা জেলার 4-5-6 ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। খেলার মাঠ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীর চর্চা করার মাধ্যমে শরীর সুস্থ থাকে, শিশুরা সময়বর্তিতা নিয়মবর্তিতার শিক্ষা পায়, সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে, পারস্পরিক মেলামেশার মাধ্যমে সবার খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়ে থাকে। শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এই খেলাধুলা না করার মাধ্যমে, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে এবং মোবাইলের প্রতি আসক্তি জন্মাচ্ছে, শিশুরা মাদকাসক্ত হয়েও পড়ছে। তাই আমাদের উচিত খেলার মাঠটিকে সুন্দরভাবে সংরক্ষণ করা। আমাদের জনসংখ্যার বৃদ্ধির কারণে এখন খেলার মাঠ প্রায় বিলুপ্তির পথে। শুধু পড়াশোনা নয়, পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, খেলার মাঠগুলো যেন নষ্ট না করে, সবাই মাঠকে সংরক্ষণ করুন। আমাদের শিশুদের আগামী প্রজন্মের জন্য খেলার মাঠ অতি জরুরি।
3: আমি প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর। আমার স্কুল প্রাঙ্গণে সুবিশাল মাঠ রয়েছে। মাঠে স্কুলের ছেলেমেয়ে সহ এলাকার অন্যান্য প্রতিষ্ঠানের ছেলেমেয়ে বা এলাকার আশেপাশের ছেলেমেয়েরাও মাঠে সকাল এবং বিকালে তারা ব্যায়াম এবং খেলাধুলা করে।
4: আমার নাম এসালাম লিপন, খালিশপুরের বাসিন্দা। দেখুন, প্রথমে বলতেই হয় বাচ্চাদের খেলাধুলার করার জন্য মাঠ থাকাটা কেন জরুরি। শুধু শারীরিক বিকাশই নয়, খেলার মাঠ শিশুদের মানসিক বিকাশেও একটি বড় ভূমিকা পালন করে। মাঠে বাচ্চারা সকলেই একসাথে খেলার মাধ্যমে শিশুরা শেখে সহনশীলতা, নেতৃত্ব, সামাজিকতা এবং পারস্পরিক সহমর্মিতা। মাঠ না থাকায় শিশুরা একাকিত্ব ও মানসিক অবসাদে ভুগছে, যা তাদেরকে ডিজিটাল ডিভাইসের দিকে ধাবিত করছে, স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। আমার স্কুল পড়ুয়া দুইটি বাচ্চা রয়েছে, বিকেল হলে বাচ্চাকে নিয়ে কোথায় যাব সেই জায়গাটা নেই। ইচ্ছা থাকলেও ওদেরকে মাঠে পাঠাতে পারি না। এই এলাকায় দুটো শিশু পার্ক থাকলেও সেখানে টাকা দিয়ে প্রবেশ করতে হয়, এছাড়াও টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের রাইডারে উঠতে হয়, বাধ্য হয়ে ওরা ঘরে টিভিতে বা মোবাইলে গেম খেলে। অবশ্যই আছে, প্রতিটি নতুন নগরায়ন প্রকল্পে বাধ্যতামূলকভাবে খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেসব মাঠ ইতিমধ্যে দখল বা অবহেলায় রয়েছে সেগুলোকে উদ্ধার করে খেলাধুলা করার উপযোগী করে তুলতে হবে। প্রতিটি বিদ্যালয় ও এলাকায় উন্মুক্ত খেলার জায়গা রাখা জরুরি।
1: মাঠের অভাবে আজকের শৈশব যেন আটকে না থাকে ঘরের কোণে স্ক্রিনের আলোয়। চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে, শারীরিক উদ্দীপনার অভাবে শিশুদের শরীরে দানা বাঁধছে নানাবিধ জটিলতা। অল্প বয়সে স্থূলতা, দৃষ্টিশক্তির ক্ষীণতা এবং অলসতার মতো সমস্যা দেখা দিতে পারে। শিক্ষাবিদ ও শিশু বিশেষজ্ঞদের মতে, মাঠ ছাড়া কেবল পাঠ্যবই আর চার দেয়ালের শিক্ষা একজন পূর্ণাঙ্গ ও সুস্থ মানুষ গড়ে তুলতে পারে না। পড়ালেখার পাশাপাশি খেলার সুযোগ করে দেয়া কোনো বিলাসিতা নয়, এটি শিশুর অন্যতম মৌলিক অধিকার। আমাদের মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত থেকে স্ক্রিন ছাড়িয়ে যদি আবারও আমরা তাদের হাতে ব্যাট আর বল তুলে দিতে পারি, তবেই তারা পাবে একটি সুস্থ, সবল ও হাসিখুশি শৈশব। আসুন আমাদের শিশুদের জন্য আমরা একটি সুন্দর সবুজ এবং খেলার মাঠ সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি, এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি চলমান মাইক্রোফোন থেকে। আমি আবু সাইদজান কাদরী কাজল, বাংলাদেশ বেতার, খুলনা।
0: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়কের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আহ্বান জানান। প্রিয় শ্রোতা, সবার আগে বাংলাদেশ। এই পর্বে আজ শুনব মুক্তিযোদ্ধাদের সম্মান মর্যাদা নিশ্চিত করতে হবে, এই বিষয়ে রাষ্ট্রপতির আহ্বান সম্পর্কে।
5: মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। একই সঙ্গে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণ সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। এ সময় তারা বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি, নিজস্ব বয়ানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আদর্শ ও চেতনাকে বিকৃত এবং রাজনীতিকে দূষিত করার অভিযোগ করেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের নিজস্ব উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের কথা জানান প্রতিনিধিরা। রাষ্ট্রপতি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উপস্থিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান, অবসরপ্রাপ্ত সদস্য সচিব সাদেক আহমেদ খান, সদস্য সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, সদস্য তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল হক, সদস্য অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনসুর আলী সরকার, সদস্য কল্যাণ ও সেবা সম্পাদক অনিল বরণ রায়, সদস্য ব্যবস্থাপক সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর কবির, সদস্য দপ্তর সম্পাদক প্রকৌশলী জাকারিয়া আহমদ, ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ নুরুল বাসার এবং সদস্য সচিব মিজানুর রহমান খান বীর প্রতীক সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

হাত ধোয়া। কথাটি শুনতে বা বলতে সহজ মনে হলেও সহজ বিষয়টি দৈনন্দিন জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাত ধুয়ে হাত পরিষ্কার রাখার অভ্যেস থাকা প্রত্যেকটি মানুষের জরুরি। তো কেন জরুরি, চলুন এ বিষয়টি জেনে আসি। সাবান দিয়ে নিয়মিত এবং নিয়মিতভাবে নিয়ম করে হাত ধুলে যেসব জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব সেগুলো এখন বলবো। বাইরে থেকে ফিরে এলে ভালো করে হাত পরিষ্কার করতে হবে। খাওয়ার আগে এবং টয়লেটের পর অবশ্যই হাত ধুতে হবে। কাঁচা মাছ মাংস বা পশু পাখি স্পর্শ করলেও ভালো করে হাত ধুতে হবে। হাত দিয়ে নাক পরিষ্কার করলে বা হাত দিয়ে নাক মুখ ঢেকে হাঁচি দিলেও হাত কিন্তু ধুতে হবে। হাত ধুতে হবে বারবার। এই বাড়তি হাত ধোয়ার প্রয়োজন কেন? কারণ মানুষের ত্বকে কোনো কোনো জীবাণু একটু বেশি সময় টিকে থাকতে পারে। অবশ্য কিছু জীবাণু এত বিচিত্র ধরনের যে মানুষের ত্বকে এর টিকে থাকার সময়কাল সুনির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। তবে একটি বিশেষ মডেল অনুসরণ করে এ বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন আর দেখা গেছে যে ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসের তুলনায় কিছু বিষাক্ত ভাইরাস মানুষের ত্বকে অনেক বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে। রোগ প্রতিরোধে হাত ধোয়ার ভূমিকা এখন শুধু হাসপাতালেই সীমাবদ্ধ নয়, বরং রেস্তোরাঁ স্কুল কলেজ সবখানেই এটি কিন্তু স্বীকৃত। অপরিচ্ছন্ন অবস্থায় নাকে মুখে হাত দিলে বা হাত ভালোভাবে না ধুয়ে যদি আপনি খাবার খান তাহলে বিভিন্ন রকমের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এবং অন্যান্য জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। ফলে সাধারণ ঠান্ডা বা ফ্লু থেকে শুরু করে যেমন ধরুন ডায়রিয়া হতে পারে, জন্ডিস হতে পারে, আমাশয় টাইফয়েড, এইসব ধরনের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। অনেকে অবশ্য হাঁচি কাশি দেওয়ার সময় অপরিষ্কার জামা বা রুমাল ব্যবহার করেন। হাত না ধুলে এসবের মাধ্যমে এমনকি আপনি যদি করমর্দন করেন তার ক্ষেত্রেও কিন্তু রোগ ছড়াতে পারে। শুধু পানি দিয়ে হাত ধুলে বাহ্যিকভাবে পরিষ্কার হবে হয়তো, কিন্তু এতে হাত জীবাণুমুক্ত হবে না। জীবাণুর বিরুদ্ধে কার্যকর হল সাবান, লিকুইড সোপ, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব। হাসপাতাল ছাড়া সাধারণত গৃহস্থলী অর্থাৎ আমরা ঘরে বা অফিস আদালতে হাত জীবাণুমুক্ত রাখার জন্য সাবান কিংবা লিকুইড সোপ দিয়ে হাত ধুই, এটা অবশ্য হবে। প্রতিবার হাত ধোয়ার সময় অন্তত 3 মিলিলিটার করে লিকুইড সোপ নেওয়া উচিত। আমি আবার বলি, 3 মিলিলিটার লিকুইড সোপ আমাদের ব্যবহার করা উচিত। হাত খুব বেশি ময়লা হলে হ্যান্ড স্যানিটাইজার আমাদের হাত থেকে সব জীবাণু এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ দূর করতে পারে। তবে হ্যাঁ, এই রাসায়নিক পদার্থ দূর করতে হলে আমাদের কিন্তু একটু বেশি সময় ধরে হাতটা পরিষ্কার করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যেস ভ্যাকসিনের চেয়েও কার্যকরী হতে পারে। তাই আমাদেরকে ভ্যাকসিন না নিয়ে অন্তত হাত যদি পরিষ্কার করে দিই তাহলে আমাদের জীবাণু মুক্ত থাকাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। শিশুদের ক্ষেত্রে হাত ধোয়ার বিষয়টি কিন্তু আরও বেশি জরুরি, কারণ শিশুদের হাতে ময়লা বেশি থাকে এবং নিজের অজান্তেই শিশুরা হাত মুখে দেয়। তাই শিশুরা হাত না ধুয়ে খেলে ডায়রিয়া, আমাশয়, কৃমি, পানি এবং খাবারবাহিত যে অন্যান্য রোগ থাকে সেগুলোতে আক্রান্ত হতে পারে। এমনকি খাবার ভালোভাবে রান্না করলেও হাতে ময়লা দিয়ে খাবার যদি আমরা পরিবেশন করি তাতেও রোগ হতে পারে। তাই হাত পরিষ্কার রাখতে হবে সবসময়। ঠান্ডা লাগলে বা ফ্লুর মৌসুমে হাত বারবার ধুলে ফ্লু বা সর্দি লাগা অথবা ছড়ানো বা যে কোনো দুটি রোগই আমরা কিন্তু এটা সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। হাত ধোয়ার ক্ষেত্রে সাবান সহজলভ্য বিধায় মাটি বা ছাই ব্যবহার না করে অবশ্যই সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করতে হবে আমাদের। সুস্থ থাকতে হবে প্রত্যেকটি মানুষকে।

0: সত্যিটাই ভালোবাসা যত বড় জীবন কিন্তু তত বড় নয়। ছোট্ট এই জীবনটাতে আমরা যেটুকু কাজ আমরা করে যাব আমাদের দেশের জন্য, আমাদের নিজেদের জন্য, সেটুকুই কিন্তু থেকে যাবে। সবার জীবন হোক অনেক বেশি সাফল্যমণ্ডিত, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি আজকের এই ম্যাগাজিন থেকে। শুভ সকাল।
1: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় ছিলেন লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফ উদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মশার প্রজনন স্থল বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমাধানের করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মন্ত্রণালয়ের গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে তাকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, আগামী শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের ৯ তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় ক্ষমতা প্রদত্ত বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বেলা ৩:৩০টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় এই আহ্বান জানান। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭০০রও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চি মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। সামরিক বাহিনী জানায়, একক ও গণকবর থেকে ৭৩১ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ইয়েমেনের তাইজ নগরীর কয়েকটি রণক্ষেত্রে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, তাইজ নগরীর একাধিক যুদ্ধক্ষেত্রে হুতিদের সঙ্গে লড়াই চলেছে, এতে ২ শতাধিক হুতি সদস্য হতাহত হয়েছে। ব্রিটিশ সরকার গত বছর রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে। ব্রিটিশ সরকার আরও জানায়, এই অর্থ বিদ্যুৎ কেন্দ্রটির ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতের সহায়তা ও সুরক্ষায় ব্যয় করা হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 এর স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালি। রূপালিতে প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য থাকবে অবশ্যই ভালো লাগা ভালোবাসার চিঠি, আর সেই সাথে থাকবে ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার আহ্বান। আর সবকিছু মিলিয়ে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি
1: আমি ওপি মণ্ডল
0: এবং রয়েছি লিবনা হাসনা ফারুক মিষ্টি, এছাড়াও যারা আছেন জানাচ্ছি তাদের নাম। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল। আমাদের সাথে কথা বলতে গেলে খুব সোজা ফোন করে কথা বলতে পারেন, নাম্বারটি জানিয়ে দিই
1: 01974121970। বন্ধুরা, এই নম্বরটিতে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা হচ্ছে।
0: অবশ্যই তাই, অনুষ্ঠানের ফাঁকে আপনাদের সাথে কথা বলে নেব। আর আমাদেরকে চিঠি লিখতে গেলে সেই পুরনো ভালোবাসার ঠিকানা, তবে হ্যাঁ, আকাশের ঠিকানা যদি চিঠি লেখেন তাহলে কিন্তু আমরা পাবো না, লিখতে হবে আমাদেরকে রূপালী প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। তো এই ঠিকানাতেই আমরা যে চিঠি পেয়েছি আমরা সেটি আজকে পড়ে শোনাচ্ছি। লিখেছেন মোহাম্মদ লুৎফর জর্দার বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে, আর আপনাদের সাথে মানে আপনার সাথে রয়েছেন রেজাউল আলম ঝন্টু, আব্দুর রহমান, আরও আছেন খোকন চন্দ্র, কাশিম এবং আফজাল মোল্লা। সবাই মিলে শুনতে চেয়েছেন, আপনি আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন নিষ্পাপ কয়াদি ছবি গান, আমাদের তালিকাতে আছে নিশ্চয়ই।
1: একদম একদম।
0: তাহলে
1: গানটি শুনবেন কনক চাপা ও মনির কণ্ঠের, মনির খানের কণ্ঠে।
0: তো চলুন আপনাদের গান দিয়ে শুরু করি আমাদের আজকের
1: নিষ্পাপ কয়াদি ছবি থেকে।

0: এবারে আমরা যদিও কাল কিন্তু হঠাৎ করে বৃষ্টি হয়েছিল, আজকেও কিন্তু হঠাৎ করে বৃষ্টি হতে পারে। তো এই ঋতু পরিবর্তনের সময় বন্ধুরা অনেক বেশি আমাদেরকে সাবধান থাকতে হবে। আর ওই চিকুনগুনিয়া ডেঙ্গুর কথা কিন্তু আমরা সবসময় আপনাকে সাবধান করে থাকি যে এডিস মশার লার্ভা যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই কিন্তু বেশি হয়, যেখানে তিন দিনে বেশি পানি জমা থাকে সেখানে হতে পারে এই ডেঙ্গুর আবির্ভাব। তাই আমাদেরকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হঠাৎ বৃষ্টি দেখে খুব ভালো লাগছে, কিন্তু হঠাৎ বৃষ্টির পরে যে পানিটা জমা থাকে এটি কিন্তু আমাদের জন্য ভালো না,
1: তা জমিয়ে রাখা যাবে না কিন্তু,
0: না না না, পরিষ্কার
1: পরিষ্কার করতে হবে।
0: তারপরও স্বপ্নের ভাষায় স্বপ্নের ভেলায় আমরা ভেসে যাব হঠাৎ বৃষ্টিতে।
1: হ্যাঁ, এখন বন্ধুরা আপনারা কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু আমাদের গান শুনতে চেয়েছেন পলাশ কুমার সরকার, হঠাৎ বৃষ্টির ছায়াছবি থেকে শিল্পী নচিকেতা ও শিখা বোসের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 নিশ্চয় আপনাদের সাথে আছেন এবং অপেক্ষা করছেন যে কখন আপনাদের পছন্দের কথা আমরা জানতে চাইব ফোন ইন পর্বে। তো এই মুহূর্তে আমাদের প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই।
2: হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: জি বলুন রেজল ভাই, কি গান শুনতে চান? আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। বলুন রেজল আলম চন্ডু, হরিণাকুণ্ডু, মহেশকুণ্ডু, ঝিনাইদহ থেকে কি গান শুনতে চান আপনি? শুধু নিষ্পাপ? আচ্ছা ঠিক আছে, তুই যে আমার মিলনমালা দমে দমে ধরে রাখি, ঠিক আছে। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে, তবে আজকে নেই, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
2: এবারে দেখে নিচ্ছি কোন বন্ধুটি আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
4: আব্দুল মজিদ বলছি, সরকারি কুষ্টিয়া থেকে।
2: জি বন্ধু, কোন গানটি শুনতে চান? আমরা দুজনেই খুব ভালো আছি বন্ধু, কোন গানটি শুনতে চান?
4: ওই খায়রুল সুলতানের সুবিধাটা গান শুনলাম।

0: খায়রুল সুন্দরী ছবি গান শুনতে চান, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে, অবশ্য চেষ্টাই বলি, কেননা আমাদের তালিকাতে থাকলে আমরা সেই গানগুলো না শুনিয়ে কিন্তু যাই না, তাই না?
1: একদমই তাই। এবারে দেখে নিচ্ছি কোন বন্ধুটি আমাদের সঙ্গে রয়েছে।
0: জি আদাব জ্ঞানানন্দদা,
2: বলুন।
0: অবশ্যই ভালো আছি
2: দিদি, দোয়া করি আল্লাহর কাছে আর আমার ভালো থাকো। যাই হোক, ছায়া ছবির নাম হইলো
0: লালু মাস্তান।
2: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকেও। লালু মাস্তান ছবির গান শুনতে চেয়েছেন, অনেক পুরনো ছবির একটি গান, আমাদের অবশ্যই সংগ্রহে আছে, কেননা এই ছবির গান কম বেশি শুনিয়েছি। তো এবারে কে আছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: তালাশাত খিরা থেকে। হ্যাঁ, একটাই কথা আছে বাংলাতে, সত্যি তাই, বন্ধু আমার ছবির এই গানটি কিন্তু অনেক ভালো লাগে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, শুধুমাত্র সেটি হচ্ছে বন্ধু। আসলে যে কোনো সম্পর্কে কিন্তু যত্ন নেওয়া উচিত, আমি এটি প্রায় বলে থাকি, সেটি বাবা মা ভাই বোন আর বন্ধুই হোক না কেন, যত্নের উপরে কোনো কথা নেই।
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
2: আপু কথা বলছি মিলন কুমার মণ্ডল, কাঁসার রাজবাড়ি থেকে।
1: জি বন্ধু, কোন গানটি শুনতে চান?
2: পছন্দের ছবি বিপদজনক।
0: বিপদজনক,
2: হ্যাঁ বিপদজনক,
0: আসলেই তো তাই।
2: ইন্দ্র কিশোর ও কনক চাঁপা
0: গান,
2: আর গানের কথা দিন দুনিয়ার মালিক খোদা, এত পছন্দ হয় না।
0: দিন দুনিয়ার মালিক খোদা, ঠিক আছে, কি আর করার, তারপরও তো আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে, তাই না?
1: কষ্ট সহ্য করতে হবে, কষ্টের পরেই কিন্তু
0: অবশ্যই অবশ্যই তো আছে, রাত এতটাও দীর্ঘ নয় যে দিন হবে না,
1: একদমই তাই।
0: আচ্ছা, কে আছেন এবারে?
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
2: শুভ সকাল আপু, ভালো?
0: শুভ সকাল, হ্যাঁ ভালো, বলুন।
2: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজ। হুম হুম হুম, মিষ্টি আপু ভালো আছেন?
0: অনেক ভালো আছি ভাইয়া।
2: আমি আপনার ছোট ভাই আপু।
0: আচ্ছা বলুন ছোট ভাই, কি গান শোনাবো
2: আপু? আমাকে শোনাবেন লাঠি সায়া ছবি থেকে, এন্ডর কিশোর, এন্ডর কিশোর ও রুনালায়ক।
0: লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, তাহলে পছন্দের গানগুলো শুনতে পাবেন। পরবর্তী বন্ধুর কলটা নিয়ে নি।
1: হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে? কোন গানটি শুনতে চান?
2: আমাকে শোনাবেন?
0: হুম, হৃদয় লেখা নাম। আচ্ছা, আসমানে পা দিয়ে চলছে কেন, চমৎকার একটি মজার একটা গান, আসমানে পা দিয়ে কি চলা যায়, তারপরও যদি একটু অন্যরকম হয় মনটা তাহলে চলাই যায়।
1: একদম, নমস্কার
0: নমস্কার খোকনদা, হ্যাঁ
1: দুজনেই ভালো আছি বন্ধু, কোন গানটি শুনতে চান?
0: আচ্ছা, আমি চাঁদেরই আলো। আচ্ছা, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। আর একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও গানের কাছে ফিরে যাব, অনেক গান রয়েছে আমাদের তালিকাতে, তো সেইখান থেকে তো শেষ করতে হবে, তাই না?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: বুলবুল আহমেদ। হ্যাঁ,
1: আমরা দুজনেই ভীষণ ভালো আছি, কোন গানটি শুনতে চান বন্ধু?
0: ওপিয়া কোথায় খুঁজতে গেলে খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি হৃদয়ের মাঝখানে একটু অনুভব করুন, আপনার প্রিয়া আপনার হৃদয়ে আছে। আচ্ছা যাই হোক, এবারে কে আছেন আমাদের শেষ বন্ধু?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: কাশিম সর্দার। হ্যাঁ
2: হ্যাঁ
0: হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গানের কথা মনে নেই আপনার?
1: একটাই গান আছে বললো, সেটাই।
0: সব জানতে হবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আর কথা নয় আমরা ফিরছি আবারও গানের কাছে।
1: এবারে গানটি শোনাবো কুসুম কোরি ছায়াছবি থেকে, শিল্পী রুনা লালার কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়েছেন যশোরের বন্ধু প্রভাস।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। নাই টেলিফোন নাই রিপিয়ন, একথা একদমই মানতে পারছি না। এখন কিন্তু টেলিফোনও আছে, পিয়নও আছে, তাই আমাদের কাছে লিখতে হবে রূপালীতে আপনাদের পছন্দ করা গান শোনার জন্য। আর ফোন তো করেছি, তো এক বিন্দু ভালোবাসা যদি আপনারা আমাদেরকে দেন তাহলে কথা দিচ্ছি এক সিন্ধু ভালোবাসা ফিরিয়ে দেব। চলুন, মনে প্রাণে আছে তুমি এই ছবির গানটি এই মুহূর্তে শুনে আসি। মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে অনুরোধ করেছেন, শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি অভিনয় শিল্পী দীপা খন্দকার। আজ বলবো শিশুদের নিয়ে সচেতনতার কথা। ছোট্ট শিশুরা পরিবারের প্রাণ, তাদের হাসি মাখা মুখ আমাদের মন ভরিয়ে দেয়। কিন্তু হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ সেই হাসি কেড়ে নিতে পারে, তাই এখনই আমাদের সচেতন হতে হবে। দেশব্যাপী হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন 2026 চলছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা দেয়া হবে। ক্যাম্পেইনের পাশাপাশি দুই বছরের কম বয়সী শিশুদের 9 মাস ও 15 মাস বয়সে অবশ্যই হাম রুবেলার টিকা নিশ্চিত করতে হবে। এক ডোজ হাম রুবেলার টিকা গ্রহণের পর আরেক ডোজ হাম রুবেলার টিকা কমপক্ষে 28 দিনের বিরতিতে নিতে হবে। মনে রাখবেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে সাধারণত শিশুদের জ্বর, সর্দি, কাশি, চোখ লাল, চোখ থেকে পানি পড়া এবং সারা শরীরে লালচে দানা দেখা যায়। আপনার শিশুর হাম হলে ভয় পাবেন না। এই সময় বাড়িতে শিশুর সঠিক যত্ন নিন এবং পুষ্টিকর খাবার খাওয়ান। প্রিয় শ্রোতা, হাম হলে শিশুকে বাতাস চলাচল করে এমন একটা পরিষ্কার ঘরে রাখতে হবে। বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাপড় দিয়ে শিশুর চোখ পরিষ্কার করতে হবে। অসুস্থ শিশুকে অন্য সুস্থ শিশুদের থেকে আলাদা রাখতে হবে। শিশুর পরিচর্যায় আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে এবং পরিচর্যার সময় সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। বন্ধুরা, মায়ের বুকের দুধ খায় এমন শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়াতে হবে। স্যুপ, ফলের রস এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিন। পুষ্টিকর নরম খাবার যেমন খিচুড়ি, ডিম, মাছ, শাকসবজি খাওয়ানো অব্যাহত রাখুন। হামজনিত জটিলতার ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন এ খাওয়ান। প্রিয় শ্রোতা, আপনার শিশুর শ্বাস নিতে কষ্ট হলে, দীর্ঘ সময় বেশি জ্বর থাকলে, শিশু খেতে বা বুকের দুধ পান করতে না পারলে, বারবার বমি বা তীব্র ডায়রিয়া দেখা দিলে, খিচুনি হলে, অস্বাভাবিক ঝিমুনি হলে এবং চোখে ব্যথা বা দেখতে সমস্যা হলে শিশুকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। শিশুকে হাম থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে এক ডোজ হাম রুবেলা টিকা নিশ্চিত করুন। আসুন হাম রুবেলা প্রতিরোধে সচেতন হই, শিশুদের নিরাপদ রাখি।
1: শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন ঘর দুয়ার ছায়াছবি থেকে শিল্পী সাবিনা ইসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আশাশুনি সাতক্ষীরার বন্ধু বাবলু।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 17 অক্টোবর 2026 তারিখ শনিবার সন্ধ্যে 6টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল ঢাকায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2024 এবং অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর এছাড়াও তিনি আগামী 19 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান দুটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। চলুন আবার ফিরে গানের কাছে। রয়েছে অনেকগুলো গান আমাদের তালিকাতে, যেমন জ্ঞানেন্দ্র পাল, ফতেপুর মহেশপুর, ঝিনাইদহ বন্ধু। শুনতে চেয়েছিলেন মানুষ কেন অমানুষ ছবির গান, কিন্তু সময় স্বল্পতার কারণে শোনাতে পারছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এই মুহূর্তে ঢাকা অ্যাটাক এই ছবির গান শোনাব মতিন চৌধুরীর কণ্ঠে। শুনতে চেয়ে আব্দুর রহমান এবং আব্দুল সালাম দুজনেই পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়েই শেষ হলো আজকের রূপালীর আয়োজন। শুভ সকাল।
1: সকাল 9:45 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ বিলাস খানের টুরির আগে খেয়াল শুনবেন শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক, রাগ বিলাস খানের টুরি।

উচ্চাঙ্গসঙ্গীতের অনুষ্ঠান রাগরাঙে এতক্ষণ বিলাসখানী টরিরাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ মল্লিক। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সবায়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা আসরা ফারুক মিষ্টি এবং অপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আমাদের দ্দ্বিতীয় অধিবেশনে কথা হবে মিডিয়ামের 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, সে প্রত্যাশায় শুভ সকাল।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. বেলা 11:59 আমাদের স্টুডিওর খড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ওপি মন্ডল এবং রুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং অভিজিৎ মন্ডল। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানান। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের ৯ তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বেলা ৩:৩০টায় সংসদের বৈঠক বসবে। দেশের বস্ত্রশিল্পের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে তুলার উৎপাদন বাড়িয়ে ১৯ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে বছরে ১৬ লাখ বেল তুলার চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন দিয়ে মাত্র ১৮-২০% চাহিদা পূরণ হচ্ছে। তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের ৫০টিরও বেশি জেলায় তুলার উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তুলা চাষের জমি বাড়িয়ে ২ লাখ হেক্টরে উন্নীত করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল, ২০৪০ সালের মধ্যে ১০ লাখ বেল এবং ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল আঁশ তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বিকেল ৩:০০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রাজনৈতিক জীবনে আব্দুল হাই ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭০০-এর বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হোচিমিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। সামরিক বাহিনী জানায়, একক ও গণকবর থেকে ৭৩১ জনের দেহ অবশেষ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সরকার গত বছর রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মেরামতের জন্য ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে। ব্রিটিশ সরকার আরও জানায়, এই অর্থ বিদ্যুৎ কেন্দ্রটির ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতে সহায়তা ও সুরক্ষায় ব্যয় করা হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯টি টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। সবার আগে বাংলাদেশ, সরকারের গৃহীত পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান বিকাল 3:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। দেশাত্মবোধক গান চিরায়ত বাংলা, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান বিকাল 4:45। এছাড়া সন্ধে 6:40। আধুনিক গান পরিবেশন করবেন রিম্পা বিশ্বাস বেলা 2:40। এছাড়া আধুনিক গান শুনবেন 12:30। ছায়াছবির গান বিকাল 3:05 এবং বিকাল 4:20। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন লালু কুমার মণ্ডল দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30। লালন গীতি শুনবেন বেলা 2:50। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধে 6:00 এবং পল্লীগীতি শুনবেন দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের নিরাপদ পথ চলা, স্বাধীনতা অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে 1964 সাল থেকে বিশ্বব্যাপী প্রতি বছর 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলাদেশেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরেও বাংলাদেশে সরকারিভাবে দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, দৃষ্টি যেখানে সীমিত সম্ভাবনা সেখানে সীমাহীন। আসুন সচেতন দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার হাত বাড়িয়ে দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলি। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 17 অক্টোবর 2026 তারিখ শনিবার সন্ধ্যে 6টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল ঢাকায় ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও আগামী 19 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান দুটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণা দুটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা একটি সমৃদ্ধ নগরী। একসময় বন্দর ও শিল্পনগরী হিসেবে খুলনা দেশজুড়ে সমাদৃত ছিল। কর্মসংস্থানের সংকট, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে খুলনার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। তিনি গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল 2050 শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি। এই যাত্রা শুরুর সময়ে আমাদের করণীয় নির্ধারণ করার ক্ষেত্রে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসক আরও বলেন, 2034 সালের মধ্যে খুলনা নগর অঞ্চলের অর্থনীতি শক্তিশালী করতে কেসিসির বাস্তবমুখী কর্মসূচি, কেডিএ শিল্প প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিনিয়োগকারীদের সমন্বয়ে কাজ করতে হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মোশিজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ডক্টর নিশাদ নাসরিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন গ্রুপের প্রেসিডেন্ট সৈয়দ জাহিদ হোসেন সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি বলেছেন, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হলে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে যেন তারা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির নেতৃত্ব দিতেও সক্ষম হয়। তিনি গতকাল খুলনার রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সুবরুননেসা গার্লস কলেজের আয়োজনে 2026-27 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, সততা ও অধ্যবসায়ের বিকল্প নেই। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে কলেজের গভর্নিং বডির সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত 7টি ডিসিপ্লিনের 7 জন শিক্ষককে গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ামিন কবির, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ মুরসালিন বিল্লা, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর অলোকেশ কুমার ঘোষ, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইফতেকার শামস, ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ডক্টর মিল্টন হালদার। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান, আয়োজক কমিটির আহ্বায়ক ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ নবিউল ইসলাম খান, বিভিন্ন স্কুলের ডিন, জীববিজ্ঞান স্কুলভুক্ত ডিসিপ্লিনের প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে একই অনুষ্ঠানে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পাওয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ মুরসালিন বিল্লা এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিফ আহসানকে জীববিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2019-2020 শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফল অর্জনকারী 8টি অনুষদের 36 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ডিনস অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের 15 জন শিক্ষার্থীর অংশগ্রহণে দৃক ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে 6 মাস মেয়াদী ক্লাইমেট জার্নালিজম অ্যান্ড এথিক্যাল এআই ইন নিউজরুম ফেলোশিপ 2026 গতকাল শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। এমসিজে ডিসিপ্লিনের প্রধান মোহাম্মদ মাজিদুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান ও দ্রিকের প্রতিষ্ঠাতা মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ফেলো এবং দ্রিক ফাউন্ডেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 16-দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় ঘাটভোগ ইউনিয়ন 2-1 গোলে টিএসবি ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। এদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় উত্তর পারুলিয়া ফুটবল একাডেমি 2-0 গোলে দক্ষিণ পারুলিয়া শেখপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। ক্রিকেট। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়ামে 16-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি 5 উইকেটে বিশ্বাস ক্রীড়া চক্রকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান। এইচ এম রফিকের কথায় শিল্পী সেলিনা আজাদ ও মুশারত শবনমের কণ্ঠে।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রথমে শুনবেন মোহাম্মদ শাহ আলমের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটি শুনবেন সৈয়দ আব্দুল মতিনের কথায় শিল্পী শিপ্রা দেবনাথের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী জামিউর রহমান লেমন, গানটিতে কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি।

শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 19 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম গানটিতে কথা সাজিয়েছেন দুঃখিত শিল্পী এম এ মোশাররফ হোসেন।

প্রিয় শ্রোতা, পরপর দুখানি পল্লী গীতি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাতে রসুল, কাজী নজরুল ইসলামের কথায় মোহাম্মদ কুতুবউদ্দিন বক্তিয়ারের কণ্ঠে।

আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সব থেকে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচরণ ব্যবহারে সবচেয়ে ভালো। বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদেরকে শোনাবো বিভিন্ন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে থাকছে ফোন ইন পর্ব। নম্বরটি যদিও আপনারা জানেন, তবুও আরেকবার জানিয়ে দিচ্ছি, 0197412190। আপনাদের সাথে এই মুহূর্তে আছি আমি, অনামিকা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, কথা আর বাড়াব না, চলে যাব গানে। প্রথমে যে গানটি শোনাব, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে, শিল্পী কনক চাপা ও ইন্দ্র কিশোর, আর ছায়াছবি ভুলো না আমায়।

এবারে শুনবেন হিরো নাম্বার ১ ছায়াছবি থেকে গান, শিল্পী কনক চাঁপা ও ইন্দ্রু কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাশেম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে।

0: বাবা রে, খুব কষ্ট হইতেছে না রে?
1: ও মা মা গো, খুব কষ্ট।
0: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
0: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
0: খাবার লইয়াই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
0: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দিই মুখে দিয়ে, তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
1: ও মা, খাওন দেখলে বমি আসে।
0: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
1: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
1: সারা শরীরে, হাড়ি মাংস সব, এই সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
0: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
0: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
1: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
1: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
0: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলতো?
0: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
0: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্য এই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমা থাকা পানিতে থাকে।
2: যে এইসব খেয়াল করে

0: পরিষ্কার রাখুন, দরকার
1: ঠিক বলছেন
2: জি আপা।
1: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
2: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করুম আপা।
1: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
2: জি আপা।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবি থেকে আপনাদেরই অনুরোধের গান। ফোন ইন পর্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 01974121970। বন্ধুরা, এবারে আপনাদের যে ছায়াছবি থেকে গান শোনাব, কে অপরাধী ছায়াছবি, শিল্পী মণি কিশোর, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইসলাম শৈলকুপা ঝিনাইদহ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব ফোন ইন পর্বে। দেখব ফোনের উপাশে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: কথা বলছি পলাশ কুমার সরকার।
0: হ্যাঁ,
1: ঠিকানা কাঞ্চননগর ডুমুরিয়া। আমার নাম এটা দিদি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমরা ভালো আছি।
1: হ্যাঁ দিদি, আপনার কথা এবং শুনে আমার অত্যন্ত খুবই ভালো লাগে দিদি। আর আমাকে গান শোনাবেন সুখের হ্যাঁ ছবি থেকে, ইন্দু কিশোর ও রুনা লালার কাছে, চোখ সুন্দর মুখ সুন্দর রাঙায় চরণ সুন্দর এত সুন্দর দেখে তোমায় দিয়া কি অন্তর, এই গানটি শোনাবেন দিদি।
0: আর ছবির নামটা একবার বলবেন।
1: ছবির নাম তো সুখের আশায়।
0: ধন্যবাদ। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে 01974121970 এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন ইন পর্বে।
2: হ্যালো।
1: হ্যালো।
2: হ্যালো,
1: নমস্কার দিদি।
2: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
1: কথা ক্লিয়ার হচ্ছে?
2: জি শুনতে পারছি, কে বলছিলেন কোথা থেকে? ঠিক আছে শ্রোতা, আপনার অনুরোধ আমরা লিপিবদ্ধ করে রাখছি। আপনি সাথে থাকলে অবশ্যই আপনার গানটি পরবর্তীতে শোনানো হবে। কোন বন্ধু রয়েছেন?
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমরা ভালো আছি।
2: হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের সাথে রয়েছেন, আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন কোথা থেকে? ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন। খুবই চমৎকার একটি ছবি কেয়ামত থেকে কেয়ামত, এবং এই ছবির সব কয়টি গানই কিন্তু অনেক ভালো শ্রোতা, এবং আপনারা আমাদের কাছে শুনতে যে অনুরোধ করে থাকেন। এবারে কে রয়েছেন?
3: অবশ্যই
2: কাশেম মালার প্রেম এই ছবির গানও কিন্তু খুবই চমৎকার, এবং প্রায় শ্রোতারা আমাদের কাছে শুনতে চেয়ে অনুরোধ জানান। এবারে কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
4: দুই আপু ভালো আছেন আপনারা সবাই?
2: জি ভাই, কে বলছিলেন?
4: আমি মোহাম্মদ লুৎফর জর্দার।
2: জি,
4: বরকুলা পাংশা থেকে বলছি আপু।
2: জি,
4: আমি শুভেচ্ছা পৌঁছে দেবেন খোকন সরকার ও রিজাল আলম ঝন্টু, গান শুনতে চাই। ছবির নাম হলো অশান্তি।
2: আচ্ছা,
4: কিশোর ও সাবিনাস কি দিয়া মন কারিলা, এই গানটি শোনাবেন?
2: ঠিক আছে, ঠিক আছে শ্রোতা, কি দিয়া মন কারিলা অশান্তি ছবি থেকে গান শুনতে চেয়েছেন। এবারে কোন বন্ধু রয়েছেন, কথা বলবো তার সাথে?
0: আসসালামু আলাইকুম, শুভ দুপুর,
2: ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্না ছবি থেকে গান শুনিয়ে দেব। শ্রোতা নির্দিষ্ট করে কোনো গানের কথা বলেননি, তাই আমরা এই ছবি থেকে যে কোনো একটি গান আপনার জন্য শোনানোর চেষ্টায় থাকব। হ্যালো, হ্যালো, হ্যালো শ্রোতা, আমাদের সাথে অনেক শ্রোতাই কিন্তু অনেক চেষ্টা করে যুক্ত হতে পারেন না, তাই যারা যুক্ত হবেন তাদের প্রতি অনুরোধ থাকবে একটু খেয়াল করে কথা বলবেন, কারণ অনেক শ্রোতা কিন্তু চেষ্টায় থাকেন আমাদের সাথে যুক্ত হয়ে তাদের অনুরোধ জানানোর জন্য। এবারে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম, শ্রোতা কে বলছিলেন? জি আমরা সবাই ভালো আছি ভাই, কে বলছেন? জি রাজু আহমেদ। জি জি গোলাম ছবি থেকে হ্যাঁ আপনাকে অসংখ্য অভিনন্দন শ্রোতা, আপনি এত দূর থেকে এখনো আমাদের সাথেই রয়েছেন এবং আপনাদের মতো শ্রোতা আছে দেখেই কিন্তু আমাদের অনুষ্ঠানের পূর্ণতা। আপনি কোন গানটি শুনতে চান? জি শ্রোতা আপনার গানের কথাটি যদি বলতেন যে কোন গানটি শুনতে চাচ্ছেন, গানের কথাটি বলুন। আচ্ছা ঠিক আছে শ্রোতা, আপনাকে গোলাম ছবি থেকে গান শোনানো হবে। এবারে কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলবো তার সাথে।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? শুভ দুপুর। হ্যাঁ ভালো আছি।
3: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে।
0: জি
3: আপু, আমার পছন্দের গানটি শোনানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
3: আর আগামীতে শোনাবেন লাঠি সাহসবি থেকে অ্যান্ড্র কিশোর ও রুনালানা কণ্ঠে লোকে বলে আমার ঘর নাকি চাঁদ এসেছে, এই শোনাবে গানটি।
0: ধন্যবাদ বন্ধু, অবশ্যই আপনার অনুরোধের গানটি শোনাবো।
2: আমরা আর একটি ফোন কল নিয়ে আবারও চলে যাব গানের কাছে। কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো হ্যালো হ্যালো,
5: শম্ভু বলছিলাম বাবুখালী থেকে।
2: শম্ভু?
5: শম্ভু
2: জি আমরা বিদায় নিচ্ছি। তবে শ্রোতা বন্ধু আবারও কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ফোন ইন পর্বে, তখন যারা অনুরোধ করতে পারেননি তারা নিশ্চয়ই অনুরোধ জানাবেন। শোনাবো দুই বধূ এক স্বামী ছবি থেকে গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কনক চাপা এবং বেবি নাজনীন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন খোকন পাংশা রাজবাড়ি থেকে।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরে যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেশি, দরকার হইলে রাইত পর্যন্ত বেসুম।
1: পানি বেসা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেসতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়ামু। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝতোস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা লসাই আই আই তাতে
0: চলো মা।
2: বচপন মহাম্রত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলন কি।
1: কাশিম ভাই
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়ে আইছো দেখি।
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন,
3: দেরি করে ফেলাল তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়া যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মানুষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোই যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়েই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিনা, কি হয়েছে? হাত কাটা গেছে? আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। এই লেদু শুননা, দে পটি বাইন্দা, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখতে কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। মেম্বার সাহেব কি মনে করিয়া?
2: তোমার নিয়া তো এক জ্বালা হয়েছে কাশে।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগ স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা, ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট, বাসা বাড়ি, ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমা যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুর মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে আপনারা শুনছেন আপনাদের এই অনুরোধের ছায়াছবি থেকে গান। আমাদের সঙ্গে পরবর্তী ফোন ইন পর্বে যোগাযোগ করুন এই নম্বরে 01974121970। এর পরের গানটি শোনাবো নয়নের নয়ন ছায়াছবি থেকে গান, শিল্পী পলাশ, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আব্দুস সামাদ ফরিদপুর থেকে।

বাঞ্জি কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের নিরাপদ পথ চলা, স্বাধীনতা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে 1964 সাল থেকে বিশ্বব্যাপী প্রতিবছর 15 অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলাদেশেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশে সরকারিভাবে দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন। আসুন, সচেতন দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার হাত বাড়িয়ে দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলি। শ্রোতাবন্ধুরা, এবারে শোনাব নাগরদোলা ছায়াছবি থেকে গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন এনামুল লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন স্বজন ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার শানু, অলকা ইয়াগনিক। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইব্রাহিম মোল্লারহাট বাগেরহাট থেকে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। স্বাস্থ্যসেবা জনগণের গোড়দোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আজ IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী 18 অক্টোবর পর্যন্ত এ সভা চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রো। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানির সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে BNP-র কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করে পরদিন 17 অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে। 45তম BCS এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ BCS এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1,702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল 77 বছর। প্রধানমন্ত্রী তারেক রহমান আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারেক রহমান বলেন, মরহুম আব্দুল হাই ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে উত্তর পশ্চিমাঞ্চলে আজ একটি বেসামরিক স্কুলের ছাদ ধসে অন্তত 28 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 27 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 19 জন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের মুখপাত্র জানান, নিহত ও আহত শিশুরা 6 থেকে 12 বছর বয়সী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধ কিংবা দীর্ঘায়িত আলোচনা চায় না তেহরান। তবে ওয়াশিংটন ইরানের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চলিয়ে যাওয়ার হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিশ্ববাজারে তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: বেলা দুইটার বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারে শোনাব মিথ্যা অহংকার ছায়াছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মনপুরা ছায়া ছবি থেকে গান, শিল্পী অর্ণব। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাজা যশোর থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 অক্টোবর 2026 তারিখ শনিবার সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল ঢাকায় ইয়থ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধু, সময় হলো আরো একবার আপনাদের সাথে কথা বলবার এবং একজন বন্ধু কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি ভালো আছি ভাই,
1: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ভাঙামারা থেকে আপু।
0: জি,
1: ছায়াছবির নাম বস্তির মেয়ে। বস্তির মেয়ে ছায়াছবি থেকে কনক সপা এন্ড অভিষেকের কণ্ঠে গানের কথা, থাকো যদি কাছাকাছি।
0: ঠিক আছে শ্রোতা, আপনিও আমাদের কাছেই থাকুন, সবসময় শুনতে থাকুন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমূহ। এবারে কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো, হ্যালো, হ্যালো,
0: হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা ছিলাম যুক্ত বন্ধুর সাথে, আরেকজন বন্ধু রয়েছেন।
2: হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে
3: কথা বলছেন? লাভলি নন্দন কলকাতা থেকে। আমার গানটা শোনানোর জন্য খুলনা বেতার কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
2: জি আপনাকে ধন্যবাদ।
3: পরবর্তীতে গান শোনাবেন চুরিয়ালা ছবি থেকে, চুরি রিম রিম বাজে রিম বাজে, এই গানটা শোনাবেন, ভালো থাকবেন।
2: ধন্যবাদ।
0: হ্যাঁ লাভলি, আপনার পছন্দের গান আমরা শুনিয়েছিলাম, আপনি সাথে ছিলেন। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: খালিশপুর খুলনা থেকে রুবেল বলছি।
0: রুবেল বলছেন, জি অনুরোধ জানাবেন,
4: আমাকে শোনাবেন এই যে দুনিয়া ছবি থেকে গান কনক চাপার কণ্ঠে, গানের শিরোনাম রঙের মানুষে একদিন তোর হইব রে মরণ, এই গান।
0: ঠিক আছে শ্রোতা, সবারই যারা জন্মগ্রহণ করেছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এই জন্য আমরা যতদিন বেঁচে আছি শ্রোতা আমরা সবাই চেষ্টা করব খুব ভালো ভালো কাজ করতে, যাতে মৃত্যুর পরেও আমাদেরকে মানুষ মনে করে এবং ভালোভাবে মনে করে। এবারে কোন বন্ধু রয়েছেন?
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
5: আমার গান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
2: আপনাকে আপনার অনুরোধ গানটি বলুন।
0: বন্ধুরা এবারে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলবো তার সাথে। হ্যালো,
6: ওয়ালাইকুম
0: আসসালাম, কে বলছিলেন? জি শ্রোতা, ইব্রাহিম বলছেন মোরেলগঞ্জ বাগেরহাট থেকে। জি আপনার অনুরোধ জানাবেন। অগ্নিসাক্ষী, ঠিক আছে, অগ্নিসাক্ষী ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম শ্রোতা, আমরা শুনতে পারছি, কে বলছিলেন?
7: আমি রায়েরমহল মধ্যপাড়া থেকে আক্তার বলছিলাম।
0: আক্তার বলছেন রায়েরমহল থেকে, জি অনুরোধ জানাবেন।
7: আমার গানের ছবির নাম হচ্ছে গডফাদার, আর শিল্পী আজম খান। আর গানের কথা হচ্ছে যে,
0: জি বলুন শ্রোতা,
7: ওরে সালেকা।
0: ঠিক আছে, ওরে সালেকা, ওরে মালেকা, খুবই জনপ্রিয় একটি গান। আমরা আরেকটি ফোন কল নেব, ফোন ইন পড়বে। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
8: খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
0: জি অনু, অনুরোধ জানাবেন।
8: শুনতে চাই মর্যাদা ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে, তুমি কিছু বলো না।

সাথেই আজকের মতো আমরা ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। যাদের সাথে কথা হয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হলো না তারা নিশ্চয়ই আগামীকাল যখন বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব তখন জানাতে পারবেন আপনার অনুরোধের কথা। বন্ধুরা, এবারে প্রেমের তাজমহল এই ছবির গান শুনবেন। দ্বৈত কণ্ঠে গিয়েছেন কনক চাপা ও মনির খান। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মিজানুর রহমান বটিয়াঘাটা খুলনা থেকে।

শ্রোতাবন্ধু, এবারে দুই পয়সা আলতা ছবির গান, গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শ্যামনগর সাতক্ষীরা থেকে জান্নাতুল।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেবার। আমাদের গানের তালিকায় নিত্যানন্দ রায়ের মহল খুলনার বন্ধু, আপনার পছন্দে জমিদার ছবি, এবং নিখিল পাংশা রাজবাড়ির বন্ধু, আপনার পছন্দে স্বপ্নের পৃথিবী। এই গানগুলো ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে শোনাতে পারলাম না। আসছে আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শ্রোতা বন্ধু, আপনারা আমাদেরকে শুনতে পারছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আয়োজনমালায় এখনের নিবেদন রবীন্দ্রসঙ্গীত, প্রথমে গেয়েছেন শাহিদা আক্তার।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 19 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়ন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রথমে গিয়েছেন আঞ্জুমান আরা লামিয়া, গীতিকার এ বি এম শওকত আলী।

0: আপনি জানেন কি, আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে, যেমন পানির বোতল, কন্টেইনার, টায়ার, ফুলের টব, পানির ট্যাঙ্ক, নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি, এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাই কমোড ইত্যাদিতে আপনার অজান্তেই এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।
1: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: শ্রোতা বন্ধুরা, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে পরপর দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন লালন গীতি। প্রথমেই যে গানটি শুনবেন তার শিল্পী মোহাম্মদ নজরুল ইসলাম।

এতক্ষণ শুনলেন লালন গীতি, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা তিনটার বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকেরা এই পেশা ছেড়ে যাচ্ছেন। এ সময় তিনি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি ও কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি আরও বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সহযোগিতা আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আজ IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালে বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী 18 অক্টোবর পর্যন্ত এই সভা চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সচিন প্রো। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে BNP কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করে পরদিন 17 অক্টোবর একই স্থানে ও সময়ে জমা দিতে হবে। 45তম BCS এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই BCS এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে উত্তর পশ্চিমাঞ্চলে আজ একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত 28 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 27 জন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 19 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের মুখপাত্র জানান, নিহত ও আহত শিশুরা 6 থেকে 12 বছর বয়সী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনির্দিষ্টকালে যুদ্ধ কিংবা দীর্ঘায়িত আলোচনা চায় না তেহরান। তবে ওয়াশিংটন ইরানের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই, কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ছায়াছবির গান। শিল্পী কুমার শানু ও উমা খান, ছায়াছবি প্রিয় তুমি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন শিল্পী বশির আহমেদ এর কণ্ঠে ভাঙা গড়া ছায়াছবি থেকে।

একেবারে তাই শ্রোতা বন্ধু, ডেঙ্গু জ্বরে আমাদেরকে ঘরে ঘরে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বিভিন্ন ছায়াছবি থেকে গান, এবারে শোনাবো মাহমুদুন নবীর কণ্ঠে নীল আকাশের নিচে, এই ছবি থেকে গান।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথেই শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন বিকেল 3:30। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন সরকারের গৃহীত পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, বিষয় খাল খনন কর্মসূচি, গ্রন্থনা ও উপস্থাপনা কিশোর বাড়ুই।
1: বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে পানির সম্পর্ক অবিচ্ছেদ্য। কখনো পানি জীবন দেয়, কখনো পানি হয়ে ওঠে দুর্ভোগের কারণ। সেচের পানি নেই, ফসলের ক্ষতি, আবার বৃষ্টির পানি বের হওয়ার পথ নেই, হয়ে যায় জলাবদ্ধতা। এই দুই সংকটের মাঝখানে একটি পুরনো সমাধান, খাল। একটি খাল শুধু মাটির বুক চিরে বয়ে যাওয়া জলপথ নয়, এটি কৃষকের সেচের পানি, গ্রামের নিষ্কাশন ব্যবস্থা, মাছের আবাস, জীববৈচিত্র্যের আশ্রয় আর মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এক অবকাঠামো। শ্রোতা বন্ধুরা, সরকারের গৃহীত পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ পর্বে আজ রয়েছে খাল খনন কর্মসূচি। সকলকে স্বাগত জানাচ্ছি সবার আগে বাংলাদেশ আয়োজনে। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি যখন নানা সংকটে, তখন কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে খাল খননকে গুরুত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর উন্নয়ন ভাবনায় খাল খনন ছিল একটি বড় কর্মসূচি, যার লক্ষ্য ছিল কৃষকের কাছে পানি পৌঁছে দেওয়া এবং অনাবাদি জমিকে উৎপাদনের আওতায় আনা। তথ্য অনুযায়ী, তাঁর সময়ে 1.5 বছরের মধ্যে 1500 বেশি খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময়ের বক্তব্যে উঠে এসেছিল উৎপাদন বাড়ানো, কৃষকের জীবন মান উন্নয়ন এবং দেশের মানুষের অংশগ্রহণের কথা।
2: সকলকে
3: গোদাল দিয়ে মাটিতে নামতে হবে,
2: পানির বন্দোবস্ত করতে হবে, হাতে গোদাল, খাল কাটো।
1: রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে জনগণের অংশগ্রহণ, এই ধারণায় খাল খনন কর্মসূচিকে একটি গণগুরুত্বপূর্ণ কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
2: 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে।
1: রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল কাটায় অংশ নেয়া একজন তার স্মৃতিচারণ করতে গিয়ে এভাবে জানান,
4: উনি যখন এসেছিলেন অনেক লোক এসেছিল, মানে মনে আসলো হেলিকপ্টারে, ওখানে আসলো, তখন আমরা বহু লোক ছিলাম। আমাদের এখানে তারা নাম ছিল আব্দুল রশিদ, চাষা বলে ডাক্তার, কতক্ষণ আমার কাছে বাবা তুমি এইখানে দাও, ওই কোদাল নিয়ে দুঃখ পাটি কেটে ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা না। আমি দাদা, ঠিক আছে, আপনি যা বলুন তাই করবো। আমি এখন কোদাল নিয়ে কোপ দিচ্ছি, উনি আমার হাতে থেকে নিয়ে বসে ভাই যান, আমি একটা কোপ দিই রেখলো, আমি কোদাল লেগে একখানা সাপ কেটে খন্ড করে ঝুড়িতে দিয়ে আমি বললাম আমার মাথায় নিয়ে।
1: খুলনায় খাল খননের উদ্বোধনের মুহূর্তে এমপি আজিজুল বারী হেলাল বলেন,
5: আমরা সারা বাংলাদেশে খাল নদী খনন করব প্রায় 20,000 কিলোমিটার। এই খাল খনন প্রকল্প প্রথম শুরু হয় 76-77 সালে। আপনারা জানেন সেই বছর এই সারা বাংলাদেশে 118টি খাল খনন করে ধানের ফলন এমন করেছিলাম যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটে বিদেশে রপ্তানি করেছিলাম।
1: খুলনা 3 আসনের এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন,
6: আমরা পানি উন্নয়ন কর্তৃপক্ষকে বলবো যে মাটি কেটে পাশে স্তূপাকারে না করে এটাকে রাস্তা দিয়ে ওখানে গাছ লাগানোর যে কর্মসূচি আছে আমাদের, সেখানে গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা যায়, তাহলে পরবর্তীতে ওই মাটিটা আবার নদীতে যায়, ভরাট হওয়ার সম্ভাবনা থাকে না। এই ব্যবস্থাটা তারা নেবেন এবং আমি চাচ্ছি যে প্রকৃতপক্ষেই, লোক দেখানো নয় কিংবা সরকারের টাকা অপচয় নয়, প্রকৃতপক্ষেই যদি আমরা জলবদ্ধতা নিয়ন্ত্রণ করতে চাই, একটি উন্নত এবং সুপরিকল্পিত একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধুমাত্র উদ্বোধন করলাম, মাটি কাটলাম, চলে গেলাম, এভাবে করলে এটা সুফল বয়ে আনবে না তো বটেই, বরঞ্চ জনগণের টাকার অপচয় হবে, সরকারের প্রত্যেকটা প্রকল্প মুক্ত হয়ে পড়বে।
1: সাধারণ জনগণ বর্তমান সরকারের খাল খনন নিয়ে যা বলেছেন তা এমনই।
7: খাল খুললে আমরা আবার ভালো করে পারবো, পানি ভালো নামবে, খালে আবাদ করতে পারবো।
8: এই খালগুলিকে আবার পূর্ণ খনন করে যাতে আবারও শহীদ রাশেদ জিয়াউর রহমানের যে কর্মসূচিগুলো ছিল বাস্তবমুখী কর্মসূচি, এই কর্মসূচিগুলিকে যদি আমরা আবারও যদি বাস্তবায়ন করতে পারি তাহলে গ্রামের উন্নয়নের একটা মডেল হিসেবে কাজ করবে।
1: সময় বদলেছে, শহর বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, অনেক খাল হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ, কোথাও খাল দখল হয়েছে, কোথাও ভরাট হয়েছে, কোথাও পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়েছে, ফলে বর্ষায় একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির সংকট। প্রায় পাঁচ দশক পর আবারও জাতীয় পর্যায়ে খাল খনন ও পুনঃখননের কর্মসূচি সামনে এসেছে। ২০২৬ সালের ১৬ই মার্চ দিনাজপুরের কাহারলে সাহাপাড়া খালের পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি খাল নিয়ে কার্যক্রম শুরু হয়। বাবার হাতে শুরু হওয়া একটি ধারণাকে নতুন সময়ের প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই এই বার্তা ছিল, এই উদ্যোগের অন্যতম প্রতীকী দিক ছিল।
9: বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না, ঠিক এই কথাটা? এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না, কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই, আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই, আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে তখন দেখি যে আমরা নদী খাল বিলের আশেপাশে যে বাড়িঘরগুলো আছে মানুষজনের সেগুলো ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, মানুষের ঘরে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময় বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা সেই পানিটা আমরা ধরে রাখব, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে, ভাইরে বাংলাদেশ বিরাট দেশ, একটা ২০ কোটি মানুষ এই দেশে, এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না, যেগুলো মৌলিক খাবার তোমরা এই দেশে উৎপাদন করতে হবে। সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু, এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।
1: এক প্রজন্ম আগে জিয়াউর রহমান আর আজ তারেক রহমান, সময় আলাদা, প্রযুক্তি আলাদা। একটি খাল মানে শুধু পানি নিষ্কাশন নয়, খাল মানে সেচ, খাল মানে কৃষি, খাল মানে মাছ, খাল মানে জীব বৈচিত্র্য, খাল মানে জলাবদ্ধতা থেকে মুক্তির একটি প্রাকৃতিক পথ।
9: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো, তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা, সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম এক বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটি ভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম ১৯৭৪ সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে প্রায় ৭-৮ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুধুমাত্র খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল, এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ।
10: বাংলাদেশের মানুষ খাল খনন করি, খাল খনন করি, খাল খনন করি।
1: খাল খনন করলেই কি কাজ শেষ? না, শেষ নয়। খাল দখল মুক্ত রাখতে হবে, পানি প্রবাহ নিশ্চিত করতে হবে, ময়লা ফেলা বন্ধ করতে হবে, প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণেরও, কারণ একটি খাল তৈরি করা যায় কিন্তু একটি জীবন্ত জলপথ টিকিয়ে রাখতে লাগে মানুষের অংশগ্রহণ।

ইতিহাস আমাদের দেখিয়েছে, বাংলাদেশের উন্নয়ন কেবল বড় বড় স্থাপনার গল্প নয়। উন্নয়ন কখনো শুরু হয় একটি কোদালের আঘাতে, এক মুঠো মাটি সরানোর মধ্য দিয়ে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভাবনা নিয়ে খাল খননের কর্মসূচিকে সামনে এনেছিলেন, সময়ের ব্যবধানে সেই ভাবনাই নতুন বাস্তবতায় ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচি সারা দেশব্যাপী সাফল্যের মুখ দেখুক, এগিয়ে যাক আমাদের এই বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, খাল শুধু মাটির বুকে একটি দাগ নয়, খাল হল মানুষের জীবন প্রবাহ। খাল বাঁচুক, পানি বাঁচুক, কৃষক বাঁচুক, বাংলাদেশ বাঁচুক। আর আমরা সবাই মিলে বলতে চাই, সবার আগে বাংলাদেশ।

এতক্ষণ শুনলেন সরকারের গৃহীত পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। গ্রন্থনা ও উপস্থাপনায় কিশোর বাড়ই, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথমে নজরুল ইসলাম বাবুর রচনায় কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 অক্টোবর 2026 তারিখ শনিবার সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল ঢাকায় ইয়থ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 ও অনুদান প্রদান অনুষ্ঠানে এবং 19 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতি স্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মানিত শ্রোতা, এই অনুষ্ঠান দুটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণা দুটি শুনলেন। শ্রোতাবন্ধু, আবারও শোনাবো দেশের গান। এবারে গিয়েছেন সাবিনা ইয়াসমিন, লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

শ্রোতা বন্ধু, আপনারা দেশের গান শুনছেন। এবারে শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

শ্রোতা বন্ধু, এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশে কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন। এ সময় কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি আরও বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশে স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের 2026 সালের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী 18 অক্টোবর পর্যন্ত এ সভা চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সভাকক্ষে এক বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকৃতির ওপর সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বানও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানী নয়াপল্টনে BNP-র কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করে পরদিন 17 অক্টোবর একই স্থানে ও সময়ে জমা দিতে হবে। 45তম BCS এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ABCS এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1,702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের উত্তর পশ্চিমাঞ্চলে আজ একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত 29 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 28 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও 20 জনের বেশি আহত হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানা, নিহত ও আহত শিশুরা 6-12 বছর বয়সী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধ কিংবা দীর্ঘায়িত আলোচনা চায় না তেহরান। তবে ওয়াশিংটন ইরানের দাবিগুলো মেনে না পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকিস্তানে হামদ পরিবেশিত হচ্ছে। হামদের রচয়িতা কাজী নজরুল ইসলাম, গিয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম।

হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায় যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল হাদিস।

অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ। প্রথমেই হৃদয় আমার ছবিতে গিয়েছেন সালমা জাহান।

0: আজকেও একটা রিজেকশন লেটার। ঢাকা শহরের এই চার দেয়ালের মেসে বসে থাকতে থাকতে মাথাটা জ্যাম হয়ে গেছে। গ্রামের মানুষ ভাবে আমি ঢাকায় রাজত্ব করছি, আর আমি এখানে তিন বেলা ডাল ভাত খাওয়ার জন্য লড়ছি। এইভাবে বেঁচে থাকার চেয়ে
1: আবির, একটু দরজাটা খোলো বাবা।
0: চাচা, মেস ভাড়াটা এই সপ্তাহেও দিতে পারলাম না, আসলে কোনো টিউশনিও পাচ্ছি না আর।
1: আরে না না না, আমি তো মেস ভাড়া নিতে আসি নাই বাবা, তোমার সাথে একজন দেখা করতে আসছে, তোমার দেশের বাড়ি থেকে আসছে।
2: কি রে আবির, চিনতে পারিস? আরে আমি ফরহাদ।
0: ফরহাদ, তুই তুই হঠাৎ ঢাকায়, তাও আবার আমার মেসে?
2: ঢাকায় আসছিলাম আধুনিক কৃষি মেলায় সরকারের পক্ষ থেকে একটা পুরস্কার নিতে, ভাবলাম আমার দোস্তের সাথে দেখা করে যাই। এই নে, তোর জন্য আমার নিজের বাগানের তাজা ড্রাগন ফল আর স্ট্রবেরি নিয়ে আসছি।
0: পুরস্কার পাচ্ছিস, সফল উদ্যোক্তা হয়েছিস। আর আমার অবস্থা দেখ, অনার্স মাস্টার শেষ করে এই শহরে সেফ একটা কেরানির চাকরির জন্য জুতো ক্ষয় করছি। নিজের উপর ঘেন্না ধরে গেছে রে, আমার আর কোনো আশা নেই।
2: এই ভুলটাই আমি তিন বছর আগে শুধরে নিয়েছিলাম আবির। তুই যখন ঢাকায় আসলি, আমিও তখন চাকরির পেছনে ঘুরছিলাম, কিন্তু চিল্লাইয়া চাকরি খোঁজার চেয়ে আমি ভাবলাম আমাদের গ্রামের পড়ে থাকা আবাদি জমিগুলোকে কাজে লাগাই।
0: কিন্তু কৃষি কাজ, লোকে কি বলবে? এত পড়ালেখা করে চাষবাস করবি?
2: আরে ধুর, এখনকার কৃষি তো আর মানধাতা মোলেন না। আমি আধুনিক প্রযুক্তিতে ড্রাগন চাষ আর মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষের উপর ট্রেনিং নিলাম। প্রথম বছর একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন আমার প্রজেক্টে গ্রামের আরো দশটা বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। মাস শেষে লাখ টাকার উপরে লাভ থাকে। চাকরি দিয়ে স্বাধীনতা পেতাম বল?
0: ফরহাদের কথাগুলো যেন বুকের ভেতর তীরের মতো বিঁধল। আমি সিভির কাগজ হাতে নিয়ে যে শহরে ধুলবালি গিলছি, সেই কাগজের চেয়ে আমার গ্রামের উর্বর মাটি তো অনেক বেশি দামি।
3: ফরহাদ, আমি কি পারবো রে?
0: আমার তো পুঁজি বা টাকা নেই, চাষ করতেও তো টাকার দরকার।
2: টাকা কোনো সমস্যাই না রে দোস্ত, এখন সরকার আমাদের মতো তরুণদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তুই গ্রামে চল আমার সাথে, কালকেই তোকে নিয়ে উপজেলা কৃষি অফিসে যাব। হতাশা ঝেড়ে ফেলে নিজের মাটির দিকে তাকা, দেখবি মাটি তোকে কখনো খালি হাতে ফেরাবে না।
0: রহিম চাচা, আগামী পরশুই আমি মেস ছেড়ে দিচ্ছি, এই অচেনা শহরের খাঁচায় আর না, আমি আমার গ্রামে ফিরবো।
1: এই তো শিক্ষিত ছেলের মতো কথা, নিজের পায়ে দাঁড়ানোর চাইতে বড় আনন্দ আর কিছুতে নাই বাবা। তোমার জন্য দোয়া করি, অনেক দোয়া রইল তোমার জন্য।
0: জি চাচা।
2: আসসালামু আলাইকুম স্যার।
4: ওয়ালাইকুম আসসালাম। আরে ফরহাদ জি, বসো বসো, তোমার ড্রাগন প্রজেক্টের কি অবস্থা, আর সাথে কাকে আনলে?
2: আলহামদুলিল্লাহ স্যার, ড্রাগন আর স্ট্রবেরির ফলন এবার খুব ভালো হয়েছে স্যার। ও আমার বন্ধু আবির, ঢাকা থেকে মাস্টার শেষ করে গ্রামে ফিরেছে। ও এখন নিজের জমিতে পেঁপে আর আধুনিক জাতের ফলের বাগান করতে চায়, কিন্তু ওর তো কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট বা আইডিয়া নাই।
4: চমৎকার সিদ্ধান্ত আবির ভাই, আমাদের তো এমন শিক্ষিত তরুণদেরই দরকার। আপনাদের মতো যুবকেরা এগিয়ে আসলে দেশ বদলে যাবে। আপনাদের নিজেদের আবাদি জমি আছে তো?
0: জি স্যার, বাড়ির পাশে প্রায় তিন বিঘা জমি অনাবাদি পড়ে আছে। কিন্তু স্যার, শুরু করার মতো পর্যাপ্ত মূলধন বা টাকা তো আমার কাছে নেই।
4: ওটার জন্যই তো সরকার আপনাদের পাশে আছে। আপনি আজকেই একটা আবেদনপত্র জমা দিন, আমরা আপনাকে সরকারি কৃষক কার্ড বা কৃষি উপকরণ সহায়তা কার্ড করে দেব।
0: কৃষক কার্ড, এটা দিয়ে কি হবে স্যার?
4: এই কার্ডের অনেক সুবিধা। প্রথমত, এই কার্ড থাকলে আপনি সরকার নির্ধারিত মূল্যে বীজ, সার ও উন্নত মানের বালাইনাশক সরাসরি পেয়ে যাবেন, কোনো দালালের খপ্পরে পড়তে হবে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি রেয়াতি সুদে ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। কোনো জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের এই লোন দেয়া হচ্ছে।
0: সত্যি স্যার, আমি তো ভাবতেই পারিনি সরকার আমাদের জন্য এত সহজ ব্যবস্থা করে রেখেছে। আমি তো এতদিন না জেনে ঢাকায় হতাশার সাগরে ডুবছিলাম।
4: একদম হতাশ হবেন না, আমরা শুধু লোন বা কার্ডই দেব না, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি আপনার জমিতে গিয়ে মাটির গুণাগুণ পরীক্ষা করবেন, এবং ড্রাগন বা পেঁপে চাষের আধুনিক মালচিং পদ্ধতি ও সেচ ব্যবস্থার উপরে আপনাকে বিনামূল্যে ট্রেনিং দেবেন।
2: দেখলি তো আবির, আমি তোকে বলেছিলাম না, মেধার সঠিক গাইডলাইন থাকলে নিজের মাটিতেই সোনা ফলানো সম্ভব।
3: আমি বুঝতে পেরেছি ফরহাদ, চাকরির পেছনে ছুটে যে সময় নষ্ট করেছি তার চেয়ে এই মাটিতে ঘাম ঝরালে অনেক আগেই নিজের একটা পরিচয় তৈরি হতো। ধন্যবাদ স্যার, আপনার এই আশ্বাস আমার মতো একজন হতাশ যুবকের চোখ খুলে দিল। শহরের ধোঁয়া আর কৃত্রিম রঙিন আলো আমাকে কেবল অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। আজ আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। আমার মেধা আর এই কৃষক কার্ডকে অস্ত্র করে আমি আমার গ্রামের মাটিকে সবুজে ভরিয়ে দেব। আমি আর বেকার নই, আমি একজন গর্বিত স্বাধীন উদ্যোক্তা।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়াছন্দ। এবারে শুনবেন পোড়ামন ছায়াছবি থেকে গান, শিল্পী খেয়া।

শ্রোতবন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়াছন্দ। বাংলাদেশ বেতার খুলনা, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান চিরায়ত বাংলা। প্রথমে শুনবেন খুলনা অঞ্চলের গান, শিল্পী কানন বালা ও কুমকুম রূপালী।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান নিয়ে অনুষ্ঠান চিরায়ত বাংলা। এখন শুনবেন রংপুর অঞ্চলের গান, শিল্পী রথীন্দ্রনাথ।
1: হঠাৎ হঠাৎ হঠাৎ

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান চিরায়ত বাংলা, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান পর্যায়ক্রমে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট। বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানের আয়োজনে। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী শরীফা আক্তার রুবি। গানের কথা সাজিয়েছেন সৈয়দ জামান, সুর করেছেন আব্দুল্লাহ খান।

আত্মশালী গানের আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী সুজানা হোসেন রূপা, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, শুরু করেছেন আশরাফ বাবু।

0: পাঁচমিশালী গানের আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল এম এ মান্নানের কণ্ঠে, গীতিকার আব্দুল লতিফ।

নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

0: আইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে, তমাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা।
1: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল শুনলেন এম এ মান্নানের কণ্ঠে। মানুষের সঙ্গে অবকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলার সমস্ত আমলের মধ্যে হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ শনিবার সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল ঢাকায় ইয়থ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে।
3: শোনার অনুরোধ থাকে তাহলে অনুরোধ করবেন। অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে এবং সবাইকে। মোবাইল টেকনিশিয়ান আবু বাক্কর আয়ুব বাচ্চুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। আছেন আমাদের সাথে মোহাম্মদ রতন ইসলাম, আছেন আমাদের সাথে, সাথে আছি প্রিয়। আচ্ছা প্রিয়,
4: খেলে প্লেটলেট বাড়ে, ছাগলের দুধ খেলেই বোধ হয় ডেঙ্গু সেরে যায়, বা কাঁকড়ার স্যুপ ডেঙ্গুর ওষুধ হিসেবে কাজ করে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, বর্তমানে এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে কোনো বিশেষ খাবার বা ঘরোয়া উপাদানও ডেঙ্গু নিশ্চিতভাবে সারিয়ে দেয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। ডেঙ্গুতে সাধারণত পর্যাপ্ত তরল, যেমন পানি হতে পারে, খাবার স্যালাইন বা অন্যান্য তরল এবং পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রোগীর পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কোনোভাবেই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। পেঁপে পাতার রস বা অন্যান্য কোনো ঘরোয়া উপাদান খাওয়ার কারণে যেন চিকিৎসা নিতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখুন। আরও কিছু গুজব আমরা শুনতে পাই, একবার ডেঙ্গু হলে আর কখনো হয় না। কেউ কেউ মনে করেন একবার ডেঙ্গু হলে জীবনে আর দ্বিতীয়বার এই রোগ হয় না, এটি সঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের 4টি প্রধান সেরোটাইপ রয়েছে, ডেন 1, 2, 3 এবং 4। বর্তমানে 2 আর 3 আমাদের দেশে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই বছরে 3-এর মাত্রা বেশি। এবার একটি ধরনের ডেঙ্গু হলে পরবর্তী বছরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হওয়া সম্ভব, তাই একবার ডেঙ্গু হয়েছে বলে ভবিষ্যতে আর ডেঙ্গু হবে না এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে পরবর্তী সংক্রমণ বরঞ্চ আপনাকে গুরুতর ডেঙ্গুর দিকে নিয়ে যেতে পারে, তাই আগে ডেঙ্গু হয়ে থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এবার ডেঙ্গু মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ডেঙ্গু রোগীর পাশে বসলে আপনার ডেঙ্গু হবে বা একসঙ্গে খাওয়া দাওয়া করলে ডেঙ্গু হবে এমনটি নয়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পাশে বসা, কথা বলা, হাত মেলানো বা একসঙ্গে খাওয়ার খাওয়ার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গু সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, তাই ডেঙ্গু রোগীকে মশারের নিচে রাখতে হবে যাতে তাকে কোনোভাবে অন্য একটি মশা কামড় দিতে না পারে, কারণ ওই মশা যখন আপনাকে কামড়াবে তখনই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা অনেকে ভাবি জ্বর কমে গেলেই বিপদ কেটে যায়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে গেছে মানেই তিনি সুস্থ হয়ে উঠেছেন এমনটি নয়, বরঞ্চ জ্বর কমে যাওয়ার অর্থাৎ আক্রান্তের তৃতীয় এবং সপ্তম দিনের মধ্যেই আরও বেশি গুরুতর হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই রোগীকে জ্বর কমার পরেও 24 থেকে 48 ঘন্টা বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এমনটা ভাববেন না। প্রিয় শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্বাস্থ্য তথ্য দেখলেই তা সত্যি ধরে নেবেন না, বরং তথ্যের উৎস যাচাই করুন। প্রয়োজনে চিকিৎসক, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশেপাশে পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল করুন। পানি জমে থাকলে তা ফেলে দিন এবং পানি জমার সম্ভাব্য সুযোগ থাকলে তাও ধ্বংস করুন। ডেঙ্গু প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সবকিছুর পাশাপাশি মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলি, গুজব নয় সঠিক তথ্য, আতঙ্ক নয় সচেতনতা, অবহেলা নয় সময় মতো চিকিৎসা। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ডেঙ্গু ঠেকায় একসাথে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
5: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
6: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট। বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন ডক্টর নূর মহল আখতার বানু।

0: এতক্ষণ ডক্টর নূর মহল আক্তার বানুর গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। প্রথমেই শুনবেন মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে, কথা সাজিয়েছেন কাসেদুজ্জামান সেলিম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পল্লিগীতির অনুষ্ঠান রাখালিয়া। এবারে শুনবেন অনিল হাজরিকার কণ্ঠে, আর কথা সাজিয়েছেন বীরেন্দ্রনাথ বিশ্বাস।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনছেন রাখালিয়া পল্লী গীতির অনুষ্ঠান। এবারে শুনবেন এম এ মোশারফ হোসেনের কণ্ঠে গানের গীতিকার মাহমুদা সত্তার।

শ্রোতা বন্ধুরা, রাখালিয়া পল্লীগীতি অনুষ্ঠানের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাব। কণ্ঠ দিয়েছেন সুকুমার জোরদার এবং গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, এবং তার পরপরই শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী 6 মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশেপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এ পরিস্থিতি পরিবর্তনের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রীর 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে। সভায় অন্যান্যের মধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন। রাষ্ট্রপতি কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত সার মাটি ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF এর সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্ব ব্যাংক গ্রুপের 2026 সালের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে এক কর্মশালায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি বেসরকারি স্কুলে ছাদ ধসে অন্তত 34 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 32 জনই শিক্ষার্থী রয়েছেন। এ ঘটনায় আরও 20 জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালে মুখপাত্র জানান, নিহত আহত শিশুরা 6 থেকে 12 বছর বয়সী। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। World Wide Game Safety Day was observed in Khulna like other parts of the country today. The theme of the day this year is Where Vision is Limited, Potential or Limitlessness. In Khulna, a discussion meeting was held at the PhD Center of Goalkhali in the city on the occasion. Additional District Magistrate Dipankar Dash attended it as chief guest. Presided over by the Deputy Director of the District Social Service Office, Hassan Rahman, the meeting was attended by the Superintendent and Assistant Director of the Government School for the Speech, Hearing and Visually Impaired, and officials of the concerned department. Later, modern white canes were distributed among 8 visually impaired. Earlier, a rally was brought out from the Goalkhali Jahaz Moor and ended at the PhD Center. In Bagherat, a discussion meeting was held at the conference room of the deputy commissioners to mark the day. Deputy Commissioner Mohammad Ghulam Batin attended it as chief guest. Presided over by the Deputy Director of the District Social Services Office, the Civil Surgeon, Additional Police Super, leaders of the visually impaired organizations and visually impaired were present at the time. Later, modern white canes were distributed among the visually impaired. Earlier, a rally led by the Deputy Commissioner was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. In Jhinaidah, a discussion meeting was held at the conference room of the Deputy Commissioner on the occasion. Deputy Commissioner Mohammad Noman Hussain attended it as chief guest. Presided over by the Deputy Director of the District Social Service Office, the Additional Deputy Commissioner, representative of civil society, leaders of the visually impaired organizations and visually impaired were present at the time. Later, modern white canes were distributed among the visually impaired. Besides, a discussion meeting was held at the Deputy Commissioner's conference room in Mehrpur to mark the World White Cane Safety Day. Deputy Commissioner Shilpi Rani Roy attended it as chief guest. Presided over by the Deputy Director of the District Social Service Department, the meeting was attended by the Medical Officer of the Civil Surgeon's Office and officials of the concerned departments. Later, smart white canes were distributed among the 6 disabled. Earlier, a rally led by the Deputy Commissioner was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. World White Cane Safety Day was also observed other districts of Khulna Division through holding similar programs. Cultural Affairs Minister Nitai Roy Chaudhary has said the habit of reading books will be developed among the new generation. The government has already initiated efforts to foster this habit by bringing books to children through mobile libraries, organizing reading circles, hosting books reading competition, and implementing other similar initiatives. He said this while speaking at the inaugurating ceremony of a newly constructed inspection room at the Mohammadpur Upajila Parishad in Magura today as chief guest. The minister said, "We must all work together to uphold our culture and heritage to the younger generation." The Upajila Nirvahi Officer, the Assistant Commissioner Land Officer in charge of the Thana, including politicians, representatives of the civil society and officials of the concerned departments were present on the occasion. A discussion meeting was held at a non-government organization's office in Satkhira town on the occasion of the International Right to Information Day. The meeting laid emphasis on the importance of the free flow of information to ensure transparency and accountability within both government and non-government offices. The district information officer attended it as chief guest. Presided over by the executive director of a non-government organization, the meeting was attended by the Sadar Upajila social service officer and officials of the concerned department. Earlier, a rally was brought out from a non-government organization office premises. Financial assistance of 10 lakh and 57,000 taka were distributed among 151 puja mandaps at the Paikgasa Upajila Parishad Auditorium in Khulna today on the occasion of upcoming Durga Puja. Member of the Parliament, Fahmi the Hawk, attended it as chief guest. Presided over by the Upajila Nirvahi Officer, the function was attended by the Administrator of the Jila Parishad and Member Secretary of the District BNP, Munirul Hassan Bappi, the convener and Member Secretary of the Upajila BNP, officials of various government departments, representatives of the temple management committees, and people of different professions. Each temple was given 7,000 taka. Besides, a total of 2,35,000 taka were provided among 47 puja mandaps, each 5,000 taka. football, and Joshua University of Science and Technology moved into the semi-final, defeating Russia University by 4-0 in the women's group of the Inter-University Football Tournament at Joshua University of Science and Technology grounds today. Finally, weather forecast while till 1 tonight says there is no inland river force warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন শেখ সিরাজুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আবহাওয়া বার্তা, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 20 ডিগ্রি সেলসিয়াস, দুঃখিত 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 63%, সন্ধ্যে 6টায় 56%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:32, অস্ত যাবে 5:57। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 AM says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at few places of Khulna, Borishal and Chattogram divisions. Otherwise, weather may remain mainly dry with temporary partly cloudy sky. Day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Koira 35.5 degrees Celsius and the lowest was 20.2 degrees Celsius at Tetulia over the country. The temperature as recorded in Dhaka today was maximum 34.7 degrees Celsius, minimum 27 degrees. Humidity at 9 AM was 63% and at 6 PM was 56%. The sun rises over Dhaka tomorrow at 5:32 AM and sets at 5:57 PM. And that's all we have for weather forecast for this time.
3: Bangladesh Betar Onushan Shampurkito Ekti Ghoshona. Aaj Gajipure Bangladesh Krishi Gobeshonan Institute BARI পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ তা বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ শুনলেন আবহাওয়া বার্তা, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 19 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময় 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ। এছাড়া আরও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্যবার্তা, চলুন আমরা দেখে নিই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমরা কি কি করতে পারি। অফিস বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সকলে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

0: শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন। বিশ্ব সাদা ছড়ি দিবস নিরাপত্তা দিবস উপলক্ষে খুলনা মহানগরীর গোয়ালখালীতে পিএইচটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস এতে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিতে সরকারি বাক শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ৮ জন শিশু ও অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। এর আগে নগরীর জাহাজের মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়ালখালীতে পিএইচটি সেন্টারে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিনিধি সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অন্যায়, বৈষম্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে। তিনি আজ মোহাম্মদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তির কবি। তিনি সৃষ্টিকর্মে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানুষের প্রতি গভীর ভালোবাসা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়। তাই নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের তার জীবন ও দর্শনের সঙ্গে পরিচিত করে তুলতে হবে। তিনি আরও বলেন, নজরুল বর্ষ উদযাপনের মূল উদ্দেশ্য শুধু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন নয়, নজরুলের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে ধারণ করা। তার সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী মোহাম্মদপুর উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শন ও কক্ষ উদ্বোধন করেন। খুলনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর ১০ ওয়ার্ডের নয়াবাটি হাজি শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ স্বল্প আয়ের ৪৪৬টি পরিবারের মধ্যে মশারি বিতরণ করে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এসব মশারি বিতরণ করেন। কেসিসির পরিচালিত নয়াবাটি হাজি শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১ ও ২ প্রকল্পের এরিয়া ম্যানেজার, সিনিয়র প্রোগ্রাম অফিসার সহ উপগর্ভগীরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংসদ সদস্য ফাহমিদা হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সহায়তা প্রদান করা হয়েছে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মত বিনিময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন,
3: ধর্মমন্ডলীদের এই সবচেয়ে বড় দুর্গা উৎসব, এটা নির্বিঘ্নে এবং আনন্দমুখর ভাবে পালন করার জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে এসেছি। আপনারা সংখ্যালঘু না, আপনারা আমাদের মতই ভাই। আমরা আপনাদের হিন্দু মুসলমান, আমাদের মধ্যে ভেদাভেদ নেই, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী।
2: অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। অনুষ্ঠানে ১৫১টি পূজা মন্দিরে ৭,০০০ টাকা করে মোট ১০,৫৭,০০০ টাকার সহায়তা দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে ৪৭টি পূজা মণ্ডপে ৫,০০০ টাকা করে মোট ২,৩৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: অনুষ্ঠানের সবকিছু আমরা একটু পরে, আসরের যে কাজগুলো আছে তা আমরা একটু পরে শুরু করি। তার আগে আমরা একটু স্থির হয়ে বসি পবিত্র এশার নামাজের আজানের জন্য।
6: আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
7: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: এখন আমরা চলে এলাম আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আসরে। তো বিষয় হলো যে দেখো, আমরা তো অনেকেই সবজি লাগাইছি, তাই না? বিভিন্ন রকম সবজি লাগাইছি, নাকি করা যায় না? তো এই সবজিগুলো তো আগর লাগানো, কারো কারো বোধে কেউ কেউ বিক্রিও করে ফেলিছো
4: শীতের সবজি। তো
3: হ্যাঁ, তা এইটার যারা যারা এখনো সবজি বাগানের মধ্যে আছেন অর্থাৎ লাগায় রাখছেন, তাদের এই পদ্ধতিটা তো আর ভালো করে জানা দরকার, এবং সামনে যারা এই সবজি চাষ করবেন তাদেরও জানা দরকার। এই বিষয়ে আজকে আমরা শুনব। এই বিষয়ে বলবেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। এ বিষয়ে তার সাথে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চলো সবাই মিলে শুনে নিই মনোযোগের সাথে।
5: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। সবুজ অর্থনীতির নতুন দিগন্ত খুলেছে লাভজনক শাকসবজি চাষ। স্বল্প খরচে বেশি ফলন ও দ্রুত বাজারজাতের সুযোগে কৃষকরা হচ্ছে লাভবান। শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় লাভজনক সবজি চাষ। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের আসরে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। সেই সাথে আপনাদের সাথে যুক্ত হয়ে আছি আমি আফরোজা পপি। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
6: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
5: শুরুতে আপনার কাছে জানতে চাই, লাভজনক সবজি বলতে আসলে আমরা কি বুঝি?
6: হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন এটি। লাভজনক সবজি বলতে এমন সব সবজিকে আমরা বুঝি যেগুলোর বাজার দর সাধারণ সবজির তুলনায় একটু বেশি এবং দেশ বিদেশেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। যেমন ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, বেবিকর্ন, অ্যাসপারাগাস, রঙিন মরিচ বা চেরি টমেটো। এসব সবজির চাষে কিছুটা প্রযুক্তি, যত্ন ও বিনিয়োগ প্রয়োজন, কিন্তু লাভও তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে।
5: দারুণ। আমাদের দেশে কৃষকরা কোন কোন এলাকায় সবজি বেশি চাষ করছেন?
6: বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন গাজীপুর, সাভার, নরসিংদী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে এসব সবজির চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। অনেক তরুণ কৃষক গ্রিন হাউস বা নেট হাউসেও উৎপাদন করছেন, যাতে সারা বছর মানসম্মত ফসল পাওয়া যায়। সঠিক জাত ব্যবহার ও সঠিক বাজার সংযোগ থাকলে কৃষকরা এখন রপ্তানিমুখী চাষেও এগিয়ে আসছেন।
5: উচ্চ মূল্যে সবজি চাষে সফল হতে হলে আসলে কৃষকদের কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
6: উচ্চ মূল্যে সবজি চাষে সফল হতে গেলে তিনটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত সঠিক জাত নির্বাচন ও চাষ প্রযুক্তি জানা। দ্বিতীয়ত পরিবেশ নিয়ন্ত্রণ, যেমন তাপমাত্রা, সেচ ও সার ব্যবস্থাপনা। তৃতীয়ত বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ উৎপাদনের আগেই বিক্রির পরিকল্পনা করা। অনেক সময় দেখা যায় যে কৃষকরা উৎপাদন ভালো করলেও বাজার না জানার কারণে ন্যায্য দাম পান না। এই জন্য চেইন মার্কেট, হোটেল বা বিভিন্ন সুপার শপের সঙ্গে সবসময় যোগাযোগ রাখাটা খুব দরকার। এক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের সাহায্য নেওয়াটাও খুব কার্যকরী হতে পারে।
5: ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, লাভজনক চাষের কথা বলতে গেলে বাজার ব্যবস্থা বা সংরক্ষণও কিন্তু একটা বড় বিষয়। তো কৃষকদের জন্য এই ব্যাপারে কি কি করণীয়?
6: লাভবান হতে হলে শুধু চাষ নয়, বাজার ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ, যেটি আপনি বলছিলেন। ফসল কাটার করার পর সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক কম দামে বিক্রি না করে ভালো দামে বিক্রি করতে পারেন। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ক্রেতা বা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গেও যোগাযোগ রাখাটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর সবচেয়ে জরুরি হলো সময় মতো বাজারের তথ্য জানা।
5: একদম ঠিক বলেছেন। আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য কি এসব ফসলের সম্ভাবনা আছে?
6: অবশ্যই আছে। আধুনিক কৃষি উদ্যোক্তারা এখন ছাদে টানেল বা হাইড্রোপনিক্স সিস্টেমে এসব উচ্চ মূল্যের সবজি চাষ করছেন। সরকারও বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও প্রশিক্ষণ এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। অল্প জমিতে বেশি আয়, এই ধারণাই তরুণদের এসব ফসলের দিকে আকৃষ্ট করছে।
5: চমৎকার তথ্য দিলেন। তবে জানতে চাই, এসব চাষে কি কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জ আছে?
6: অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন আবহাওয়ার পরিবর্তন, উৎপাদন খরচ বেশি এবং নির্ভরযোগ্য বাজার সংযোগ না থাকলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে পরিকল্পিতভাবে উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করলে ঝুঁকি অনেকটাই কমে আসবে।
5: খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আর সবশেষে যে প্রশ্নটি করতে চাই, উচ্চ মূল্যে সবজি চাষে আগ্রহী কৃষকদের জন্য আপনার পরামর্শ কি?
6: আমার পরামর্শ হবে, ছোট আকারে শুরু করুন, বাজার বুঝে তারপর ধীরে ধীরে সম্প্রসারণ করুন। স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিন, প্রশিক্ষণে অংশ নিন এবং প্রযুক্তিকে কাজে লাগান। মনে রাখতে হবে, উচ্চ মূল্যের সবজি মানে শুধু দাম নয়, মানসম্মত উৎপাদনও বটে। তাছাড়া সবজি চাষে উত্তম কৃষি চর্চা বা যাকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলি, তার সার্টিফিকেট নিয়ে এবং গ্যাপ পদ্ধতি অনুসরণে সবজি চাষ করলে দেশের বাজারে যেমন মানসম্পন্ন পণ্য সরবরাহ করা যাবে, পাশাপাশি বিদেশেও অতি উচ্চ মূল্যে রপ্তানির সম্ভাবনা জোরালো হবে।
5: অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। শ্রোতা, শাকসবজি চাষে আধুনিক পদ্ধতি ও সঠিক পরামর্শই পারে কৃষকের ভাগ্য বদলে দিতে। আশা করি আজকের আলোচনায় নতুন দিশা পেয়েছেন আমাদের শ্রোতারা।
3: তো শুনলে তো, লাভজনক সবজি চাষ পদ্ধতি, তো আমাদের কি উপকার হলো কি হলো না?
4: বিক্রি করলে ভালো লাভ,
7: বুঝি করা লাগবে,
3: অনেক কিছু, অনেক কিছু। আসলে এই লাভ যাতে হয়, আমাদের যাতে সুবিধা হয়, নিরাপদ সবজি চাষ করতে পারি, সেগুলো আমাদের জানা দরকার। এবং আমাদের দেশ তো ধরো কৃষি নির্ভর দেশ, ধরো 70-80% মানুষ তো কৃষির উপরে নির্ভরশীল, তাই না? তো এই কৃষি যত ভালো হবে, যত আগাবি, ততই দেশের জন্য উপকার। তো এখন একটা গান শুনলি কেমন হয়?
7: ভালো হয়,
3: চলো সবাই মিলে একটা গান শোনা যাক। এই দেখো, হ্যাঁ আমাদের কিন্তু, এই দেখো আমাদের অতিথি ভাই চলে আইছে, মেহমান ভাই চলে আইছে।
8: ওয়ালাইকুম আসসালাম।
3: এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পরামর্শ উনি দেবেন, মোহাম্মদ শাহিনুল ইসলাম, আবহাওয়াবিদ। আবহাওয়াবিদ ভাই আপনি একটু বসেন, আপনাকে নিয়ে আমরা সবাই একটা গান শুনি নাকি? এই সপ্তাহের হচ্ছে গান হলো নদী মাতৃক বাংলাদেশ, শিল্পী হালিমা পারভিন, গীতিকার মোজাম্মেল হক পুরু, সুরকার টিপু সুলতান বাবর। চলো সবাই মিলে গানটা শুনি।
7: হ্যাঁ শুনি।

0: কি গানটা কেমন লাগলো?
1: অনেক ভালো লাগছে।
0: আসলে নদী মাতৃক বাংলাদেশ, এখানে কত রকম কত কিছু হয় নাকি? তো চলো আমরা এই গান শোনার পরে একটা বিষয়টা, তুমি জানি কি বলতে চাইছো রাজা ভাই?
2: ছিলাম কি তো ভুলে গেছি যে ইলিশ মা ইলিশ ধরা যে কবে থেকে যে নিবন্ধ হয়েছে কত তারিখ
3: পড়ে
0: কদিনই
1: 8 তারিখ থেকে বন্ধ হয়েছে
3: 29 তারিখ পর্যন্ত এই 22 দিন।
0: হ্যাঁ 22 দিন কি ভালো করে কও?
1: ইলিশ ধরা বন্ধ,
3: ধরা পরিবহন করা,
1: কেনা বেচা
3: করা, জমানো মজুত করা সবই নিষেধ।
0: হ্যাঁ আর যদি এইটা করে তাহলে কি করতে
1: হবে? জেলে যাবে না হলে টাকা দেওয়া লাগবে।
3: হ্যাঁ মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান।
0: তার মানে আমরা

0: 22 দিন যদি আমরা না ধরি তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় ইলিশ মাছ খাতে পারবো, সুস্বাদু ইলিশ মাছ খাতে পারবো নাকি?
1: আবার এই মাছের ডিম দিয়ে আরো পোনা ফুটবে তো?
2: শুনো, ওই যে ছোটু মিয়া বুঝছো, এর বাড়িতে মেহমান এলে তো ইলিশ জোড়াই দেন,
3: আর কোনো কামই নেই। ছোটু মিয়া ছোড়া মিয়া ছাড়া মিয়া
0: যাইগে ওই ছোটু মিয়া একটু ঠিকঠাক করে নিও আমরা। তবে আমরা এখন ছোটু মিয়াকে বাদ দিয়ে চলো, আমরা কিন্তু অপেক্ষা করতেছি ওই যে আমাদের বেতার যন্ত্রের সামনে কত জন অপেক্ষা করে এই যে এই সপ্তাহে কৃষি আবহাওয়ার পরামর্শ নেওয়ার জন্য নাকি? আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো উনাকে আমরা শুভেচ্ছা জানাই ভাই, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম,
0: ভালোই আছেন তো? না
4: জি, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা
1: ভালো আছি সবাই।
0: মেমন ভাই, এই সপ্তাহে কৃষি আবহাওয়াটা কেমন থাকবে বলে মনে হয়, একটু প্রথমে একটু অল্প কল্প বলেন, তারপর আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা কবরে নাকি?
1: জানার আছে।
4: এই সপ্তাহে কৃষি পরামর্শটা হলো 16 তারিখ থেকে 22 অক্টোবর পর্যন্ত, 16-17 তারিখ পর্যন্ত মোটামুটি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, আর অন্যান্য স্থান প্রধানত শুষ্ক থাকতে পারে।
3: গরম কমবে না? না ভাই,
4: তবে শুনুন, ইয়া আছে সুখবর হলো যে 18 তারিখ বা তার পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে আসতে পারে বা বৃষ্টি নাও থাকতে পারে, আর তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। আর একটা হলো এই সময় দিনের তাপমাত্রা আমাদের 32-35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 24-28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এই সময় আমরা দুই প্রকার ধান নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা হলো আমন ধান, আর পর্যায় হলো এখন দানা জমাট বাঁধা। তারপরে আমাদের বোরো ধান এখন লাগানোর সময়, তা আমরা ধান আমন নিয়ে একটু কথা বলি। দানা জমাট বাঁধা পর্যায় রয়েছে সেটা, এবং সেচ প্রয়োগ করতে হবে, তবে অবশ্যই পানির স্তর 2-5 সেন্টিমিটার আমাদের বজায় রাখতে হবে, বেশি পানি রাখা যাবে না। আর বোরো ধানের ব্যাপারটা এখন বীজতলা তৈরির সময়, আমরা বীজতলা তৈরির সময় অবশ্যই খেয়াল করব উঁচু জায়গা যাতে হয়, পানি যাতে সহজে চলে যেতে পারে। আর একটা হলো অনুমোদিত জাতের বীজ অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হলো বীজতলা চারা যদি হলুদ হয়ে যায়,
0: বলতে আমরা কি বুঝবো বলেন তো?
4: সরকার কর্তৃক কিছু অনুমোদিত বীজ আছে, ভালো কোম্পানির কিছু বীজ, সেটা আমাদের, হ্যাঁ সেটা আমাদের বীজ করতে হবে, যেন কোনো কোম্পানি যাতে আমাদের না হয়,
3: তাহলে তো ফলন ভালো হবে।
4: হ্যাঁ, আবার একটা আমরা জাত বিচার করলাম, ঠিক আছে, বীজ বপন করলাম, কিন্তু বীজতলা চারা যদি হলুদ হয়ে যায় তখন প্রতি শতকে 283 গ্রাম হারে ইউরিয়া সার প্রদান করতে হবে। তারপরে যদি সমাধান না হয় তখন প্রতি শতকে 400 গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে, তারপরে হলুদ বাপটা কিছুটা কেটে যেতে পারে।
2: আচ্ছা ভাই, যে আবহাওয়ার কথা কইলেন, এটা এখন এই আবহাওয়ায় আমরা সবজির জন্য কি কি পরামর্শ পাইতে পারি আপনার কাছ থেকে?
4: এখন আমরা সাধারণত আগাম শীতকালীন সবজি চাষাবাদ করি, করা শুরু হয়েছে, এবং সবজি বাড়ন্ত ফুল পর্যায়ে রয়েছে, তা দণ্ডমান যেসব আমাদের ফসল রয়েছে মালচিং করতে হবে। মালচিংটা হলো গাছের গোড়ার আশেপাশে মাটি অথবা প্রাকৃতিক কোনো জিনিস দিয়ে সেটা ঢেকে দিতে হবে, সেটা পলিথিন হোক কিংবা অন্য কোনো জিনিস হোক, এর ব্যবস্থাটা আমাদের করতে হবে। আর করলা যে সবজিটা রয়েছে সেটা এপিলাকোনা নামে একটা বিটল রোগের আক্রমণ দেখা দিতে পারে, সেই অবস্থায় ডিম ও বাচ্চা সহ আক্রান্ত অংশ অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে আমাদের একটা ওষুধ প্রয়োগ করতে হবে, সেটার নাম হলো কার্বারিল অথবা কার্বা সালফোন, নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে। আর একটা বর্তমানে এই সময় বেগুনে একটা ফুন পোসিস নামে একটা রোগ দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম বেবিস্টিন নামক একটা ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে।
0: আচ্ছা,
4: আর হালকা সেচ যদি প্রয়োজন দরকার লাগে আমাদের হালকা পরিমাণ পানি প্রয়োগ করতে হবে।
3: ও মেহন ভাই, ওই যে গবাদি পশু সম্পর্কে একটু কবেন।
4: গবাদি পশু এখন যেহেতু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে, সেই ক্ষেত্রে আমাদের গবাদি পশুরকে শুকনো খাবারটা দেওয়া বজায় রাখতে হবে, এবং গড়ের চারপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোয়াল গড়া যাতে পানি না জমে, আর মশামাছি থেকে রক্ষার জন্য অবশ্যই গোয়াল গড়ে ন্যাপতালিন ব্যবহার করতে হবে, এবং গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ প্রদান না করলে অবশ্যই কৃমিনাশক প্রদান করতে হবে। আর একটা বড় জিনিস হলো কার্বন নিঃসরণ কমানো।
3: ও মেয়ন ভাই, ওই যে ন্যাপতালিন ব্যবহার করলে কি মশামাছি থাকে না?
4: ন্যাপতালিন একটা কেমিক্যাল, এটা সাধারণত পোকামাকড় কম হয়, মশামাছি কিংবা আমাদের যেটা আরশোলা বলি বা ধরেন আমাদের সারপোকা বলি, এইসব পোকামাকড় তেমন একটা থাকে না।
3: ওই যে ঘরের মধ্যে ব্যবহার করা যাবে?
4: হ্যাঁ, ঘরের মধ্যে ব্যবহার করলে
3: সাধারণত ক্ষতি হবে না?
4: মানুষের তো সরাসরি যদি হাতে ইউজ করে কিংবা মুখে লাগায় তখন ক্ষতি হবে, তাছাড়া হবে।
0: দাদা ভাই, তুমি জানি কি কইছিলে?
2: না, আমি তো জিজ্ঞেস করতেছি, আমি তো হাঁস মুরগি করি, এই বিষয়ে হাঁস মুরগির বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা?
4: হ্যাঁ, অবশ্যই আছে, সেটা হলো শুকনো খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি পান করাতে হবে, তারপরে খোয়ারে জীবাণুনাশক স্প্রে করে হাঁস মুরগিকে রাখতে হবে, আর হাঁস মুরগিকে

0: কীটনাশক প্রদান অবশ্যই প্রয়োগ করতে হবে। আর এই সময় রানীক্ষেত বা গাম্বুরো রোগের টিকা যদি না দেওয়া থাকে তো অবশ্যই তাকে টিকা প্রদান করতে হবে।
1: মেমন ভাই, তাই যে মাছের কথা একটু কয়ে দেন, মাছ কি করুম?
0: আমরা দেখলাম যে শীতকালে মাছের খাবারটা আমরা অনেক সময় যারা অনেকে বুঝি না যে খাবার প্রয়োগ করি, কিন্তু অবশ্যই এই সময় খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে বা প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখতে হবে। আর নির্দিষ্ট সময় মানে 15 দিন পর পর আমাদের নমুনা পরীক্ষা করে দেখতে হবে মাছের বৃদ্ধির হার এবং রোগবালয় হচ্ছে কিনা, সেটা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে নির্দিষ্ট সময় পর পর।
2: আচ্ছা, এখন তো একটু আলুর ব্যাপারটা কিন্তু আছে, তাই না? কদিন পরে বোধহয় নতুন আলু উঠবে, এরকম একটা ভাব। আলুর ব্যাপারে কোনো পরামর্শ আছে নাকি আপনার?
0: হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হলো আলুর পর্যায়টা এখন চারা পর্যায়, আমরা এখনই আলু পাবো না, একটু সময় অপেক্ষা করতে হবে। তারপরে আমরা বপন যখন করব চারা 10 থেকে 15 দিন পর প্রথমবার আমাদের সেচ প্রদান করতে হবে। তারপর গাছের গোড়ায় মাটি তুলে বেঁধে দেওয়ার জন্য চাষিদের অবশ্যই সেটা পরামর্শ দেওয়া হলো, মাটি যাতে ওখানে চারার গোড়ায় বেঁধে মাটি বেঁধে দেয়।
2: হ্যাঁ, অনেক অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম, আমাদের একদম প্রিয় একজন মেহমান। হ্যাঁ, আবহাওয়া নিয়ে উনি পরামর্শ দিয়ে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাদেরও ধন্যবাদ, আপনারা আমার অনেক প্রিয়।
2: আচ্ছা, এই রাজা ভাই, এই যে তুমি জানি কি 21 তারিখ করতেছিলে, কি ব্যাপারটা কিন্তু একটু সংক্ষেপে কও দেখিনি।
3: আচ্ছা, এই বিষয়ে একটাই আছে যে আগামী 21 অক্টোবর 2026 তারিখ বুধবার সন্ধ্যা 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শীত পূর্ববর্তী ফল গাছের পরিচর্যায় করণীয়
2: 6:05
3: এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হইবে।
2: আচ্ছা,
3: শ্রোতাগো সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমগো স্টুডিওতে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ঢাকার পরিচালক অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহিনুল ইসলাম। উপরোক্ত বিষয়ে আপনাকে যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য
2: আপনারা ফোন করবেন, ঠিক আছে? আজকে কিন্তু আর হাতে সময় নাই, যাওয়ার আগে কিন্তু একটা বিষয় বলি, তা হচ্ছে এই যে এডিস মশা, এটা কিন্তু নিধন আমাদেরই করতে হবে, সচেতন থাকতে হবে, জ্বর জারি হলে পরে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাকি?
1: আর ওই
2: গাছগাছালির মধ্যে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমরা এবং আমাদেরকে পরিচর্যা করতে হবে, এই চিন্তা ভাবনা করে, এই আদর্শ চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশটাকে আমরা ভালো করব, সুন্দর করব। এই কথা বলে চলো আজকের মতো উঠা যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।
1: আইসা, চলো চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নীনা হামিদ, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুরে এবারের গানটির শিল্পী বিপুল ভট্টাচার্য, গীতিকার শফিকুল ওয়ারেস, সুরকার এম এ হালিম।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী ফেরদৌসী রহমান। গান লিখেছেন এবং সুর দিয়েছেন কবি জসিম উদ্দিন।

আমি যারে আপন ভাবি সে যদি হয় পর। এস এম ওয়াহিদুজ্জামানের লেখা এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সুরে, এবারের শিল্পী জাহানারা মফিজ।

0: সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর।
1: এবারে হাসন রাজার গান শুনবেন সেলিম চৌধুরীর কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মিঠুসুর, আর এর সাথে শেষ হল দুর্বারের আজকের আয়োজন। জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লীগ পর্বের ৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল ৩টিতে এবং শ্রীলঙ্কা ৫টিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। আগামী শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হবে। লিটন কুমার দাস বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। আবুধাবিতে বাংলাদেশ সময় বেলা ৩:৩০ খেলা মাঠে গড়াবে। ১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আগামী শনিবার বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধে ৭:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৫ ম্যাচ সিরিজ এখন ২-২ সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী গকে বেরহায় বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় ছাড়া বিকল্প নেই। ৩ ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে রয়েছে। উয়েফা ইউরোপা লীগে আজ বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে পোজনানা, বায়ার লেভারকুসেনের, লিওন ক্রিস্টাল প্যালেসের, সালসবুর্গ, এসে মিলানের, তোরিনেজ স্যান্ডারল্যান্ডের মোকাবেলা করবে। এই ৪টি ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত ১১:৫০ অনুষ্ঠিত হবে। আগামী রোববার থেকে রাজধানীর পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট নেশনস ট্রফি শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ৫ দিন ব্যাপী এই ট্রফির উদ্বোধন করবেন। এতে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ নারী হ্যান্ডবল দল অংশ নেবে। এই প্রতিযোগিতা রাউন্ড রবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। প্রতিযোগিতা উপলক্ষে পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের এই আসরের নামকরণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আগামী রোববার ঢাকা আসার কথা রয়েছে। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ তারিখে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল এল ক্লাসিকো চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হবে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত ২টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল ৩:৩০ ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৭ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী ২৩ অক্টোবর রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমদ ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে। ৬ দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামীকালের মধ্যে এন্ট্রি ফর্ম ফেডারেশন বরাবর জমা দিতে পারবে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।
1: কোনো উদ্র থেকে লাগে আজি ত্রিপুরে গাদেশ রাষ্ট্রে ফুকি মির্জা মানগুলি শ্রী ভাগির দান করছেন বিশেষ তার সংশ্লিষ্ট এখন প্রচার।

জীবনে গাদেশ বাংলা গবেষক কৃষি ইনস্টিটিউট আর আই পরবর্তী পদ প্রচার

0: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্র
1: ও পুষ্টিকর স্বাস্থ্য সেল
0: দেশের

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জীবনের প্রতিটি স্তরে সচেতনতা, সুস্থতা আর ভালোবাসাই গড়ে তোলে একটি পরিপূর্ণ পরিবার। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসারে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন কিছু বিষয় তুলে ধরব যা আমাদের জীবনে আনবে শান্তি ও স্বস্তি, যা আমাদের পরিবারকে করে তুলতে পারে আরও সুস্থ, সুশৃঙ্খল ও সুখী। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, সুখী সংসার অনুষ্ঠান আমাদের অনেক কিছু শেখায়। নিজের শরীরের যত্ন, পুষ্টি বিষয়ক নানা নির্দেশনা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, কিশোর কিশোরীর সমস্যা এবং সমাধান, সমাজের প্রতি দায়িত্ব ইত্যাদি। জানলে বাঁচা যায়, জানলেই সচেতন থাকা যায়, এই ভাবনায় আমরা আছি আপনাদের পাশে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। আজ শুনব বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান। চলুন তবে শুনে আসি।
2: ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসর ভিত্তিক সুখী পরিবার অনুষ্ঠান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদ আছেন। বলো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ সুলতানবাবু, কি অবস্থা তোমার? মুচকি মুচকি হাসি কেন? হ্যাঁ এই তো ভালো ভাই,
3: ও
2: বাসা থেকে না সুলতানবাবু, জরুরি কোনো কাজে আসতে গেলেই কিন্তু জ্যামে পড়ে যায়। আবার কি বলে, চাকা
4: পাঞ্চার।
3: তোমার সিট হলো দুইটা, লিসে পাঁচজন,
4: পাদানে তুলেছে দুইটা, আর রিস্কালার পাশে বসাইছে একটা, আর কোলে লিয়েছে দুইটা।
2: আর তুমি কোলে নাও নি একটা?
4: না আমি তো, আমি তো
2: যেভাবে বলছো যে সবার কোলে কোলে একটা বাচ্চা, অর্থাৎ অধিক জনসংখ্যা হলে যা হয়, অধিক জনসংখ্যা
3: সেখানেই
2: একই অবস্থা। অধিক জনসংখ্যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ভাবে সমস্যার সৃষ্টি করে থাকে। তাহলে কি হচ্ছে, এই জন্মহার যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে কি হবে, দিনে দিনে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে। এবং এই জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কারণটা দায়ী সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম কারণ হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব, বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় গোরামি, এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা করতে হবে এবং জনসংখ্যাকে কমাতে হলে পরিবারকে আগে ছোট রাখতে হবে।
3: পরিবার যখন গ্রহণ
2: করবে, হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে। পরিবার যখন ছোট হবে তখন ধীরে ধীরে জনসংখ্যার বৃদ্ধির হারটাও কমে যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের দেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারলে সেটা কিন্তু ফল অনেক ভালো। কারণ একটি দেশের দক্ষ জনশক্তি হচ্ছে সেই দেশের উন্নয়নের চালিকা শক্তি।
3: তাহলে কারিগরি শিক্ষা শিখালে,
2: কারিগরি শিক্ষাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানি যে যখনই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে তখন মানুষের জীবনমানও অনেক বেশি উন্নত হবে। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হয়েছে, এখনো সেই পুরনো ধ্যান ধারণা, যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তবেই জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে বলো ভাই, আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনের এই পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন, এ বিষয় নিয়ে বলবেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন
3: শোনা যাক। আমরা শুনি,
5: জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আজ স্বীকৃত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ ও জীবনযাত্রার মানের জন্য হুমকি স্বরূপ। উন্নত বিশ্বে জনসংখ্যা স্থিতিশীল থাকলেও উন্নয়নশীল দেশে তা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ ছাড়া বিশ্ববাসীর সম্মুখে অপর গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হচ্ছে জনসংখ্যা স্ফীতি। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনসংখ্যাবহুল দেশ, এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। পরিসংখ্যান ব্যুরো জানায়, এক দশকে দেশের জনসংখ্যা বেড়েছে 2,11,14,919 জন। এ থেকেই প্রতীয়মান হয় যে 1,47,000 610 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে আয়তনের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। এই ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা অচিরেই সৃষ্টি করবে নানা সমস্যা। খাদ্য পানীয় জলের অভাব, বাসস্থানের অপর্যাপ্ততা, পরিবেশ দূষণ, অর্থনৈতিক মন্দাসহ নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবে মানুষ। আর তাই একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ গবেষক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সমাজ সংস্কারকরা বেশ কিছু সমস্যাকে জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করেছেন, যেগুলোকে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক কারণরূপে শ্রেণীবিভক্ত করা যায়। জনসংখ্যা বৃদ্ধির এই সমস্ত কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নানা ধরনের সামাজিক ধ্যান ধারণার প্রভাব। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও রীতিনীতি আমাদের জীবনাচরণকে প্রভাবিত করে। সমাজের এই সমস্ত পূর্ব সংস্কার ও ধ্যান ধারণা জনসংখ্যা বৃদ্ধির হারকেও করে বেগবান। যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষই মনে করেন যে পুত্র সন্তান হচ্ছে বংশগতির বাহক, তাই পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেক দম্পতি, এমনকি অনেক শিক্ষিত ব্যক্তিরাও একের পর এক সন্তান জন্মদানে আগ্রহী হন। পুত্র সন্তান না হওয়া পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে। ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকেই বলে থাকেন যে জন্ম দিয়েছেন আল্লাহ, রিজিকও দেবেন আল্লাহ, তাই কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি তারা গ্রহণ করেন না। ফলশ্রুতিতে দেখা যায় যে এসব পরিবারের সন্তানের সংখ্যাও অনেক বেশি। আমাদের দেশে মেয়ে শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া জনসংখ্যা বৃদ্ধির আরেকটি উল্লেখযোগ্য কারণ। এদেশে কন্যা সন্তানরা বয়সন্ধিকালে পৌঁছালে বা তার আগেই তাদের বিয়ে দেবার জন্য বাবা মারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বয়স বেশি হলে মেয়ের আর বিয়ে হবে না এমন সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই তারা অল্প বয়সে কন্যা সন্তানের শিশু বিবাহ সম্পন্ন করেন। অল্প বয়সে বিয়ে হয়ে যাবার ফলে এই সমস্ত মেয়েরা মা হবার উপযুক্ত বয়সের আগেই সন্তান জন্ম দেয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিনষ্টের পাশাপাশি অধিক সংখ্যক জনসংখ্যা তৈরিতেও ভূমিকা রাখে। সুতরাং আমাদের উচিত এসব সামাজিক ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে ছোট পরিবার গঠন করা, যা আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারকেও নিয়ন্ত্রণ করবে। ফলশ্রুতিতে এদেশের কাম্য জনসংখ্যা পরিণত হবে দক্ষ জনশক্তিতে, যা পরিণামে এদেশকে করবে উন্নত ও সমৃদ্ধ।
2: হ্যাঁ প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন এ বিষয় নিয়ে বললেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
3: আরে ওর তো ঠিক কথাই কইছে, একটা পরিবার যদি ছোট করতে হয় তাহলে আমার আগে সন্তান লেওয়া লাগবে কম।
4: আরে দেশে আগামীর কথা ভাবতে হবে, আমার দেশকে আগায় নিয়ে যেতে হলে আগে দেশের কথা ভাবতে হবে, দশের কথা ভাবতে হবে।
3: আরে আগে পরিবারের কথাই ভাবো, তোমার যদি আমার যদি পাঁচটা চাওয়াল হয় তাহলে আমি কি করে খাওয়াবো?
4: আমার একটা জায়গার মধ্যে ভাগাভাগি হলে ভালোবাসা ভাগাভাগি মাইনে লিয়া যায় না গো ভাই, মানুষ মাইনে নিতে পারে? জায়গা জমি কি করে ভাগাভাগি হলে মানুষ মাইনে নিবে বলেন? একটুক না জায়গা ওর মধ্যে যদি চারটা পাঁচটা ছেলে পেলে নিয়ে নেয় তাহলে ভাগ হইতে হইতে মনে করেন থাকারই জায়গা থাকবে না।
3: তোরে শূন্য হয়ে যাবে ভাইসে বেরাবে।
4: ওইতে কথায় আছে, চায়ে বিস্কুট টাইমে না তিললে বিস্কুট যায় গুলে, সারা জীবন কাইতে হয় শ্রোতা ছোট্ট একটা ভুলে। বলি জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন তাহলে দেশে হবে সব সমস্যার সমাধান। আজকে কিন্তু টাইম হয়েছে ভাই শুনবো জনসংখ্যার একটা
2: গান। বাহ চমৎকার, অবশ্যই গান শুনবো। প্রিয় শ্রোতা বন্ধু চলুন এখন একটু জনসংখ্যার গান শোনা।
4: চলো চলো গান শুনে জান ভরে আসি।

0: ওরে শেরে ছেলেভাই, আমি তো মুশারে ঢেলে গেছি গানের মধ্যে, মনে করো গান শুনে করে জানটা ভরে গেল। আসলে গান না গে ভাই, এগুলো হচ্ছে আমার জীবনের কথা।
1: ঠিক কথা, এটা তো জীবনের কথা, গান তো জীবনের কথাই কবি
0: গানে।
2: ভালো হচ্ছে এই গানের কথাগুলো আমাদেরকে মনে রাখতে
0: হবে, বেরিনে গা ঠেলিতে হবে, বেরিনে
2: মাথায় রাখতে হবে,
1: বাস্তবায়ন করা লাগবে,
0: এগুলো জানতেও হবে, মানতেও হবে।
2: আমাদের সুলতানা বাবু যে কথাটি বললো যে মাথায় রাখতে হবে, অন্তরে রাখতে হবে, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে। ছেলে হোক মেয়ে হোক দুয়ের অধিক নয়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন, এই শুভকামনা রইল।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এমন কিছু কথা, এমন কিছু পরিবেশনা যেগুলো আমাদের সংসারকে করে তুলতে পারে আরো সুস্থ, আরো সুন্দর। পরিবারের শান্তি, পুষ্টি, স্বাস্থ্য, এইসব বিষয় নিয়ে সচেতন থাকলেই গড়া যায় সুখী সমাজ। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনারা শুনছেন সুখী সংসার। এবারে আমাদের সবশেষ পরিবেশনায় যাব। হ্যাঁ, শুনব বেতার কার্টুন।
4: যতই লম্ফ সম্ফ নাচন কুদন আর গানা বাজানা করো না কেন বেদানা বেগম, আমার লগে কোনো কেরামতি চলবো না। এক কথার মানুষ আমি, কড়া মানুষ, ডার্ক সাইডে মানুষ হিসাবে আমার নাম ডাক আছে। আমার গর্জনে পুরা গেরাম থর থর করে কাঁপে।
5: বেদনা বেগম, এইভাবে বলো কেন? আমি একটা সহজ সরল মানুষ, বড়ই না বালো।
6: চুপ করো, না বালক, সহজ সরল মানুষ কেডা কইছে?
5: আমি নিজে।
6: ও, নিজে সার্টিফিকেট নিজেই দাও?
5: এই দেই তো দস্তুর, নিজে লেখা নিয়ে গেলেই তো সই দিয়া দেয়।
6: সেই দিন আর নাই এখন, বহুত আকাম কুকাম করছো এতকাল, সব কিছুর হিসাব হইতাছে।
5: কি কথার ইঙ্গিত দেও বেদানা, আমার বুক তো ধুকুপুকু করে।
6: মনের মধ্যে পাপ থাকলে এমন ধুকপুক ধুপুকি করে?
5: আমার মনের মধ্যে পাপ? আরে বেদানা, আমার একমাত্র স্ত্রী হইয়া তুমি এই কথা কইতে পারলা? আমার মনের মধ্যে
6: পাপ আছে, গোড়ামি আছে, তাই এমন খারাপ কামটা করতে পারছো।
5: কি এমন খারাপ কামটা করলাম হুনি? যেমনে কইতাছো মানছে হুনলে ভাববো আমি বুঝি একটা ইয়া ইয়া।
6: তুমি তো ইয়াই।
5: ইয়া মানে কি?
6: মানে খারাপ মানুষ।
5: এত বড় কথা আমার মুখের উপর কইতে পারলা?
6: তোমার কর্মের দোষে কইতে পারতাছি। তুমি আজ স্কুল কমিটির সভাপতির কাছে কেন গেছিলা?
5: একটা কাম আছিল।
6: কামটা কি নিজের মুখে কও?
5: মানে ওই ধরো গিয়া
6: তোমার কোন লাগবে না বৌমা। এই বৌমা,
5: এত রাইতে আবার বৌমারে ডাকো কেন?
7: যে আম্মা, আমারে ডাকছেন?
6: তোমার শ্বশুরের সব কথা খুললে কো?
7: আব্বা, আমার চাকরির দরখাস্তটা ফেরত আনছে।
6: কারণটা কি?
5: কারণ আমাগো বাড়ির বউ চাকরি করবে না, এইটাই আমার শেষ কথা।
7: আব্বা, আমি লেখাপড়া শিখছি।
5: তাতে কি হয়েছে? ফোলা মাসে মাসে টাকা পাড়ায়, বালা খাই, বালা বিন্দি। তুমি চাকরি করলে মানছে কইব ফোলার বউয়ের কামাই খাইতেছি। তুমি বাড়ির বউ, বাড়িতেই থাকবা। আমি না করার পরেও তুমি দরখাস্ত দিলা কিসের ভরসায়?
6: আমার ভরসা।

0: খালি পোশাক বদলাইয়া এই যুগের মানুষ বলে দাবি করো, কিন্তু মনটা বদলাইতে পারো নাই। বৌমা আমা গো মাইয়ার মতো, নিজে গো মাইয়া হইলে তুমি কি এই কামটা করতে পারতা? নিশ্চয় পারতা না।
1: আব্বা, আমার যোগ্যতা কাজে লাগাইবার অধিকার তো আমার আছে।
0: আমার তো সারাটা জীবন কোণঠাসা করে রাখছো, এখন আর তা পারবা না। নারী পুরুষের অধিকার সমান, যোগ্যতা অনুযায়ী নারী ও পুরুষের কান্ধে কাঁধ মিলাইয়া কাম করব। বৌমার দরখাস্তটা
2: ওইটা সিরা ফেলাইছি।
3: আবার
0: নারী স্বাবলম্বী হইলে ঘর সংসার সুখের হয়।
4: কিন্তু আমার পরবাসী পোলা,
0: তোমার পোলাও আমাকে লগে একমত।
4: সেও তোমাকে এক, আল্লাহ পোলায় আমারে পর করিয়া দিল।
0: ও তোমারে পর করে নাই, এইসব তোমার হীনমন্যতা।
4: আর কি কি করতে চায় নারী?
0: সংসার সন্তানের ভালো চায় নারী, দেশটারে সোনার দেশ হিসেবে গড়িয়া তুলতে চায় এই নারী।
1: আব্বা, আপনার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব না।
4: হ, আমি এক বিরাম চিহ্নের মতো কই জানি খাড়াইয়া রয়েছি। চারিদিকের জাগরণের সাথে আমি যে আওগাইতে পারতাছি না।
1: পারবেন আব্বা, আপনি অবশ্যই পারবেন, আমরা সবাই আছি না।
4: হ।

0: আজকের আয়োজন শেষ করব।
1: এতক্ষণ শুনলেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপন করবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘণ্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী 6 মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এই পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের মানুষ পাবে। সভায় অন্যান্যের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব কথা জানান। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালা সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তারেক রহমান। এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন।
2: মাঠে কৃষিকাজ করে যে আয় করে সেটা তার জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই ক্ষেত্রে সরকারকে এগিয়ে এসে কিছুটা ইনসেন্টিভ দেওয়া এবং কৃষিতে আপনারা অবশ্যই আমাদেরকে সরকারের তরফ থেকে কৃষকদেরকে তাকে সাহায্য করতে হবে।
0: রাষ্ট্রপতি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন। কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে দেবীর বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বাঙালি পঞ্জিকা অনুসারে শনি ও রবিবার এই দুদিন মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গা উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে। শুক্র শনিবার যুক্ত হয়ে বর্ধিত ছুটির ফলে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলো নান্দনিক রূপে সাজাতে ব্যস্ত আয়োজকরা। প্রতিমা শিল্পীরা প্রতিমার গায়ে বুলিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তে তুলির আঁচড়। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1500 বৃদ্ধি পেয়ে 33,851টিতে দাঁড়িয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে আজ রাজধানী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সারাদেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 212,000 আনসার ও ভিডিপি সদস্য। তিনি বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ও বড় মণ্ডপগুলো চিহ্নিত করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, শারদীয় দুর্গাপূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তিনি আজ রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। মহাপরিচালক বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি শারদীয় সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে যে কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুর্গাপূজার আগমনী বার্তায় উৎসবের রঙে সেজেছে পুরান ঢাকার শাঁখারি বাজার। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে শাঁখা পলা শাড়ি আর পূজার নানা উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। পছন্দের সামগ্রী বেছে নেওয়ার পাশাপাশি বাজেটের হিসাবও মিলিয়ে নিচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী এই বাজারে পূজার কেনাকাটা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবের কেনাকাটায় পুরান ঢাকার শাঁখারি বাজারে রয়েছে ঐতিহ্যবাহী পরিচিতি। পূজার প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা সবই মিলছে এখানকার দোকানগুলোতে। কেউ কিনছেন শাখা পলা, কেউ খুঁজছেন পছন্দের অলংকার। আবার প্রতিমার জন্য শাড়ি, মুকুট, পুতির মালা আর নানা সাজসজ্জার উপকরণ কিনতেও আসছেন ক্রেতারা।
4: এটা একটা আমাদের ঐতিহ্য, মানে আমরা যতই বৃষ্টি থাক রোদ হোক আমরা শপিং করবই, এটা আমাদের একটা মজা।
5: এখনো মেয়ের জন্য বাকি আছে, ছেলের জন্য বাকি আছে, এখন পূজার শাখা কিনতে আসলাম। শুধু
6: পূজার জন্য অনেক কিছু কিনছি আর কিনতে আসছি।
7: হইলে দামটা একটু বেশি নেয়, কিন্তু তারপরও তো পূজার জিনিস কিনতে হবে।
3: দোকান ভেদে রয়েছে নানা নকশা, মান ও দামের সামগ্রী। প্রতিমার মুকুটের সেট পাওয়া যাচ্ছে কয়েকশো টাকা থেকে কয়েক হাজার টাকায়। শাড়ি ও অলংকারের ক্ষেত্রেও রয়েছে পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ।
8: সবার শাখা থাকলেও আমাদের হিন্দু মা বোনেরা একজোড়া নতুন শাখা পরবে। এই দুর্গাপূজাটার মধ্যেই সবার শাখা পরে বিক্রিটা বেশি হয়।
9: বেশিরভাগই আপনার ইয়ার রিংটা বেশি চলে আর ফিগার রিংটা, এগুলো একটু বেশি। আর এদিকে আমার ব্যস্তগুলো খুব ভালো চলে।
3: শুধু কেনা বেচা নয়, শাঁখারি বাজারের প্রতিটি দোকানে সাজানো পসরা আর ক্রেতাদের আনাগোনা জানান দিচ্ছে উৎসবের আগমনী বার্তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর সামগ্রী কেনা বেচার সঙ্গে জড়িয়ে থাকা এই বাজার হয়ে উঠেছে ঐতিহ্য ও উৎসবের এক পরিচিত ঠিকানা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
10: আমরা সো ফার সো গুড, আমাদের দুটো রিয়েক্টর আছে, আপনারা জানেন বড়শো রিয়েক্টর আছে, একটাকে ইনশাল্লাহ আমরা বাই এন্ড নভেম্বর মধ্যে অ্যারাউন্ড 300 মেগাওয়াট ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের ন্যাশনাল গ্রিডে। তারপরে এক নম্বর রিয়েক্টরটা শেষ করে আমরা তো আগামী বছরের জুনের দিকে রিয়েক্টর নম্বর 2 যেটা ওইটাকে আমরা ফুয়েলিং দেওয়ার চেষ্টা করব।
0: ফকির মাহবুবানা বলেন, ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ডাক সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপনের পরিকল্পনার পাশাপাশি চিকিৎসকদের বদলি পদায়ন চালু হয়েছে অটোমেশন পদ্ধতি। এতে একদিকে বাড়বে বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ, অন্যদিকে গুরুত্ব পাবে চিকিৎসকদের মেধাযোগ্যতা ও পছন্দ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা পেতে ভোগান্তি কমানো এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্থাপন করা হবে 60টি ডায়ালাইসিস মেশিন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এইসব উদ্যোগ বাস্তবায়নে ধাপে ধাপে পাইলট প্রকল্প চালুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
12: আগামী 6 মাসের ভিতরে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলি হেডকোয়ার্টারে 60টা ডায়ালিসিস মেশিন বসতেছে। ডেলি যদি 2টা করে ডায়ালিসিস করে 120টা রোগী আমার ওখানে আটকে যাবে এবং দে উইল গেট দ্য সার্ভিসেস বাই 300-400 টাকা ওয়ান্টি। ওখানে তাদের ডায়ালিসিসের কষ্টটা কমে যাবে।
11: স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও 3টি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। শুধু চিকিৎসা সেবার পরিধি বাড়ানো নয়, স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা আনতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। চিকিৎসকদের বদলি ও পদায়নে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে অটোমেশন পদ্ধতি। প্রথম ধাপে নিজেদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন পাচ্ছেন 87 জন চিকিৎসক। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে পুরো মন্ত্রণালয়কে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
12: আমরা উপজেলা লেভেলে 87 জন সম্মানিত ডাক্তারকে অটোমেশন পদ্ধতিতে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি, যেখানে কোনো বায়াসনেস নাই, কোন পলিটিক্যাল গন্ধ অতীতের সরকারের মতো নাই, কোন মুখ দেখা দেখি নেই। অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড মেরিট ইনশাল্লাহ আমরা 87 জনের অটোমেশনের মাধ্যমে বদলি শুরু করতেছি। এটার ফলাফল দেখব এবং ভবিষ্যতের জন্য আমরা আরো প্রস্তুতি নিব যাতে পূর্ণ মন্ত্রণালয়কে আমরা অটোমেশন পদ্ধতি আনতে পারি।
11: বিশেষজ্ঞদের মতে, উদ্যোগগুলো কার্যকর হলে বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে যোগ্যতা ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথও সুগম হতে পারে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের নামাজে জানাজা আজ বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান মোহাম্মদ আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাই গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 331 দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1943 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। 45তম বিসিএস এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি স্কুলের ছাদ ধসে অন্তত 33 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছে। এছাড়া 20 জনেরও বেশি আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হতাহতদের বেশিরভাগই 13 বছরের কম বয়সী শিশু। পুলিশ জানায় স্কুলটির মালিককে গ্রেফতার করা হয়েছে এবং ভবনটির নির্মাণ কাঠামো নিয়ে তদন্ত চলছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো আগামী সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য যৌথ শীর্ষ সম্মেলন স্থগিত করেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলার কারণে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন এই বিলম্বের কোন নির্দিষ্ট কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয় যথাসময়ে একটি নতুন তারিখ ঘোষণা করা হবে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে। সৌদি সমর্থিত জোটবাহিনী মদিনার দিকে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসে দাবি করার কিছুক্ষণের মধ্যে এ প্রতিক্রিয়া জানানো হয়। হুতির সামরিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মদিনায় হামলার বিষয়ে সৌদিদের দাবি নির্লজ্জ ও ডাহা মিথ্যা কথা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময়ে বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লীগ পর্বে 6টি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল 3টিতে এবং শ্রীলঙ্কা 5টিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 7টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করবে সরকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘণ্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জাওয়াদ অন্তু। আজকের সংবাদ পর্যালোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট RMMRU এর 30তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন 2026 উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাষ্ট্রপতির অংশগ্রহণে আয়োজিত গতকালের অনুষ্ঠানটি। দীর্ঘ তিন দশক ধরে অভিবাসন, শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে গবেষণা ও নীতি নির্ধারণে কাজ করে আসা প্রতিষ্ঠানটির এই আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং বাংলাদেশের অভিবাসন বাস্তবতা, প্রবাসীদের অবদান এবং তাদের অধিকার সুরক্ষার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশিরা সমান অংশীদার এবং তাদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি প্রধান চালিকাশক্তি এবং এর পেছনে রয়েছে লাখো প্রবাসী শ্রমিকের শ্রম, ত্যাগ ও স্বপ্ন। এই অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল অভিবাসনকে শুধুমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে মানবিক ও উন্নয়নমূলক দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের আহ্বান। রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিদেশে কর্মসংস্থানের জন্য অনেক শ্রমিক জমি বিক্রি করেন, ঋণ নেন কিংবা পারিবারিক সঞ্চয় ব্যয় করেন, কিন্তু বিদেশে গিয়ে অনেকেই প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিশ্চিত চাকরি এবং চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ার মতো সমস্যার মুখোমুখি হন। তাই স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অভিবাসন ব্যয় কমানোর প্রয়োজনীয়তার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেন। রাষ্ট্রপতি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশনগুলোকে আরও কার্যকর ও শ্রমিক বান্ধব হতে হবে। বিদেশে যাওয়ার আগে কর্মীদের চাকরির শর্ত, বেতন, কর্মপরিবেশ এবং আইনি অধিকার সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তার মতে, সচেতনতা বৃদ্ধি পেলে প্রতারণার ঝুঁকি কমবে এবং অভিবাসীরা নিজেদের অধিকার সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন। এ সময় তিনি দক্ষ জনশক্তি তৈরি ও প্রবাসীদের অধিকার নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন উপজেলা পর্যায়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলা, প্রবাসী কার্ড চালু ইত্যাদির কথা উল্লেখ করেন। এ সময় তিনি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন এবং তাদের ধন্যবাদ জানান। তিনি প্রস্তাবিত অভিবাসন দশক বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ জানান এবং একই সঙ্গে অভিবাসনের অধিক সুরক্ষা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক অবদানের কথাও গুরুত্বের সঙ্গে উঠে আসে। রাষ্ট্রপতির ভাষায়, 2025-26 অর্থ বছরে প্রবাসীরা ৩৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা লাখো পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভিবাসন খাতের ইতিবাচক উদ্যোগগুলোকে সামনে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা দেওয়ার প্রয়াস লক্ষ্য করা গেছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে অভিবাসন শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং সামাজিক বাস্তবতারও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার প্রশ্নটি জাতীয় অগ্রাধিকারের বিষয়। RMMRU এর ৩০ বছরের পথচলা দেখিয়েছে যে গবেষণা, নীতিগত পরামর্শ এবং মাঠ পর্যায়ের কাজের সমন্বয়ের মাধ্যমে অভিবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সব মিলিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশীদের অবদানকে সম্মান জানানোর একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ। একই সঙ্গে এটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা উঠে এসেছে তার মূল সুর হল, প্রবাসী শ্রমিকদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়াই ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং অঙ্গীকার হওয়া উচিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০ মিনিটে।
17: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই পরিদর্শন পরবর্তী মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
18: শ্রদ্ধা জানাতে চাই স্বাধীনতার ঘোষক এবং যিনি বাংলাদেশের অর্থনীতি একটা আমূল পরিবর্তন এনেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে, যিনি কৃষিতে একটা বিপ্লব এনেছিলেন আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, যিনি শুধু সাড়ে তিন চার বছরের মধ্যে এই বাংলাদেশের রাজনীতিকে একটা আমূল সংস্কারের মধ্যে এনেছিলেন, একই সঙ্গে অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। এর মধ্যে কৃষির যে সাফল্য এসছে তার খাল খনন কর্মসূচি থেকে শুরু করে উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে আসা থেকে শুরু করে এই কাজগুলো করে তিনি বাংলাদেশকে এই সময়ে একটি খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। আমি কৃষিতে আপনারা যে গবেষণা করছেন সেই গবেষণার ফলগুলো আমরা কি পেয়েছি, আমি আজকে অল্প সময়ের মধ্যে প্রদর্শনীতে যা দেখলাম এবং আমি বাস্তবে যা দিচ্ছি তাতে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। কৃষি গবেষকদের, কৃষি বিজ্ঞানীদের এবং আমাদের কৃষি কর্মকর্তা, একই সঙ্গে সেই সমস্ত কৃষক ভাইদেরকে যারা রোদে পুড়ে ঘামে ভিজে মাটির সুদাগন্ধ মেখে নিয়ে আমাদের জন্য ফসল ফলান, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কতগুলো অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, বিশেষ করে কৃষি বিজ্ঞানীদের কাছে। আমার কাছে মনে হয় যে আমাদের এখনো যেগুলো ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো আপনাদের বোধ হয় আরো বেশি গবেষণার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। যে একটা সময় আসে যখন আলু চাষিরা একেবারেই দাম পায় না, আবার একটা সময় আসে যখন কোল্ড স্টোরেজে রাখা আলু বীজগুলো তারা কিনতে যায় তখন সেটার দাম অনেক বেড়ে যায়, অর্থাৎ উৎপাদনের পরে কৃষকটা দাম পায় না, অন্যদিকে বিক্রি করতে যায় তখন সেটাও সে দাম পায় না, আমাদের ফসল রোপণ করতে চায় বপন করতে চায় তখন সেটারও দাম পায় না। আমি ক্ষেত্রে অনেক সময় বলেছি যে আমাদের আনফর্চুনেটলি যে এই প্রিজার্ভেশন অফ এগ্রিকালচার প্রোডাক্ট এটার দিকে আরো বেশি নজর দেওয়া উচিত। আমাদের এখানে সেই ধরনের কোল্ড স্টোরেজ যা আমাদের শুধু আলু নয় অন্যান্য সবজি টমেটো ফল এগুলোকে দুদিন প্রিজার্ভ করে রাখার জন্য টেকনোলজি কিন্তু আমাদের এখনো ঠিক সেইভাবে আসেনি বা সেটা মাঠে ডিসিমিনেট হয়নি। এই জায়গাটা মনে হয় আমি কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এই জায়গাটা তিনি একটু নজর দেবেন। ও একই সঙ্গে আজকে যে বিষয়টা এসছে প্রাইভেট সেক্টর ছাড়া কিন্তু এই বিষয়গুলোতে অগ্রগতি সম্ভাবনা খুব একটা থাকে না, সরকার সবসময় সম্ভব না সরকারের পক্ষে যে তারা ব্যবসা করবেন মার্কেটিং করবেন এটা সম্ভব না, কিন্তু মার্কেটিং এর টেকনোলজি যদি দেওয়া যায় প্রসেসিং প্রিজার্ভেশন এর টেকনোলজি যদি তাদেরকে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই প্রাইভেট সেক্টর অনেক বেশি আসবে। যেমন আনফর্চুনেটলি আপনার ওই আলু যখন আপনার আমাদের ধরেন ঠাকুরগাঁ থেকে যখন আলুটা বেড়ে ট্রাকে ওঠে ঢাকার দিকে আসে তখন বিক্রি হয় 10 টাকা, আর এখানে এসে যখন পৌঁছায় তখন ক্রেতাকে কিনতে প্রায় 60-70-80 টাকায়। এই প্রবলেমটা আমাদের সলভ করা দরকার এবং সকল ক্ষেত্রে এই সমস্যাটাই থাকে অন্যান্য সবজির ক্ষেত্রে। এখন অনেকেই যারা কৃষি কাজ করছেন মাঠে গিয়ে দেখবেন যে শ্রমিক পাওয়া যায় না, কারণটা কি? কারণ হচ্ছে যে সেই যে ওখানে মাঠে কৃষি কাজ করে যে আয় করে সেটা তার জীবন যাপনের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না, প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে, এই জায়গাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা কৃষিকে কি করে।
19: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা।

0: কোন ক্ষেত্রে এই সমস্যাটাই থাকে অন্যান্য সবজির ক্ষেত্রে। এখন অনেকেই যারা কৃষি কাজ করছেন মাঠে গিয়ে দেখবেন যে শ্রমিক পাওয়া যায় না, কারণটা কি? কারণ হচ্ছে যে সেই যে ওখানে মাঠে কৃষি কাজ করে যে আয় করে সেটা তার জীবন যাপনের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না, প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে, এই জায়গাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা কৃষিকে কি করে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা।

0: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক প্রগতির পথে শুনবেন বেলা 2:30। এছাড়াও রম্য নাটিকা আয়না শুনবেন সকাল 9:50। পবিত্র কোরআন শিক্ষারাশর শুনবেন সকাল 8:30। কল্লোল ছোটদের জন্য অনুষ্ঠান সকাল 9:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6টায়। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15। এছাড়াও দেশের গান শুনবেন দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 ও রাত 9:20। ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ শুনবেন বিকেল 4:20। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। চিরায়ত বাংলা দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 4:45। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم

0: নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের FM ব্যান্ড 88.8 মেগাহার্জের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সুমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাঈদ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে।